Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 7ta beje 58 minit. Aaj shonibar 30 joshtho 1433 bangabdo. 26 Jilhaj 1447 Hijri. 13 June 2026 Khristabdo. Shuru holo amader ajker prothom odibeshon. Onushthan procharito hocche medium wave 537.63 meter e orthat 558 kilohertz e. একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় শারিকান্দর পান্না এবং আমি নামাজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ বামন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 AM. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 30th of Jyeshtho, the 26th of Zulhijja, and June the 30th. The news read by Shamima Nasrin. First, the headlines. Prime Minister is going to Cox's Bazar today on day-long visit. Will attend different programs including canal re-excavation and tree plantation. Proposed national budget aims at incorporating every citizen in economic planning, says Finance Minister at post-budget briefing. Different organizations describe proposed budget as reform-oriented and business-friendly. Chinese delegation to visit Bangladesh soon to explore industrial opportunities, informs LGRD minister. US and Iran signal an agreement to end their war is close. And match between Canada and Bosnia-Herzegovina ended in a 1-1 draw in FIFA World Cup last night. US is now facing Paraguay. Now the details. Prime Minister Tariq Rahman is going to Cox's Bazar today on a day-long visit. As per the tour schedule, the Prime Minister will inaugurate the re-excavation of Patli Khal, a canal originally excavated under the initiative of Shaheed President Jiaur Rahman. He will then visit Dulha Hazra Safari Park in Chokuria, where he will inaugurate a nationwide tree plantation program involving the planting of 250 million trees. Later, Tariq Rahman will proceed to Peghua Pajila to pay respect at the grave of Muhammad Wasim Akram, who was martyred during the 2024 July uprising, and meet members of his family. The Prime Minister will attend the foundation stone-laying ceremony of the newly formed Mata Muhuri Pajila and Peghua municipality. He is scheduled to address a public rally in Chokuria municipality. Meanwhile, security measures have been strengthened at key locations across the district centering the visit. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said the proposed national budget for the forthcoming fiscal year was formulated with the objective of bringing every citizen into the country's economic planning process. He was speaking at a post-budget press conference at the Osmani Memorial Auditorium in the capital yesterday. The finance minister said the government had made an unprecedented effort to ensure that the hopes, aspirations and concerns of all sections of society were reflected in the budget. He noted that the budget was prepared under exceptional circumstances. While budget formulation in Bangladesh generally takes around 6 months, the current administration had only about 1.5 to 2 months to complete the process following the political transition and formation of the elected government, he added. Amir Khusro Mahmood Chaudhary said the budget had been prepared in a unique political and economic context. He said the budget not only outlines policy directions but also provides implementation roadmaps to achieve its objectives. Different organizations have welcomed the proposed national budget for next fiscal year, describing it as a reform-oriented and business-friendly fiscal plan that could help revive economic activities amid prevailing domestic and global challenges. In a statement issued yesterday, Bangladesh Chamber of Industries BCI President Anwarul Alam Chaudhary praised the government for introducing structural reform measures in key areas, including the banking sector, taxation system, and public financial management. He said the proposed reforms would have a positive long-term impact on the country's industrial sector and contribute to economic recovery at a time of global uncertainty, persistent inflationary pressures, energy challenges, and sluggish investment. The BCI president also welcomed the government's emphasis on developing 10 priority sectors, the creative economy and the blue economy, saying these initiatives would help diversify the economy and create new opportunities for sustainable growth. Meanwhile, Center for Policy Dialogue CPD has described the proposed national budget for next fiscal year as a significant step towards economic recovery, highlighting its emphasis on human development, social protection, and private sector-led growth. Executive Director Dr. Fahmida Khatun made the remarks while speaking at a media briefing session titled CPD's Analysis of the National Budget Fiscal Year 2026-27 at a hotel in the capital yesterday. Dr. Fahmida Khatun said the underlying philosophy of the proposed budget appears to be one of economic recovery through human development, private sector-led growth and social protection. Alongside physical infrastructure, this budget will also emphasize jobs, entrepreneurships, education, healthcare, and welfare, she added. This is Bangladesh Weather giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister Major Fokrul Islam Alamgir has said a Chinese delegation is expected to visit Bangladesh within the next 2 months to explore investment and industrial opportunities, particularly in the country's northern region. He informed this while speaking at a program held at Shahid Muhammad Ali Stadium in Thakurgaon yesterday. Chinese Ambassador to Bangladesh, Yao Wen, attended the event. The LGRD minister said there is no alternative to industrialization for ensuring national development and creating employment opportunities. He said the government is working to establish new industries in different parts of the country. Chinese Ambassador Yao Wen said Bangladesh and China would continue to work together to further strengthen bilateral cooperation. He also confirmed that a Chinese delegation would visit the area in July or August this year to assess potential areas for cooperation and investment. The United States and Iran has signaled that an agreement to end their war was close, as a U.S. administration official said both sides had agreed on a text and that Washington expects to sign an initial deal in the coming days. Iran's Foreign Minister Abbas Araghchi has said a deal with the U.S. to end fighting in Iran is close and includes reopening the Strait of Hormuz. He told state TV and the deal also includes the lifting of U.S. blockade of Iran, but that talks on Iran's nuclear program would begin later. Meanwhile, Pakistani Prime Minister Shehbaz Sharif says a final agreed-upon text of the peace deal has been reached between the United States and Iran, with next steps to be finalized. Palestinian and Israeli civil society groups have raised support for a two-state solution, saying the window of opportunity was closing as they meet in Paris yesterday. The Paris meeting came ahead of a G7 summit in the French town of Evian-les-Bains next week and was attended by the U.S. Foreign Policy Chief Kaja Kallas, as well as ministers from Brazil, Canada, the United Arab Emirates and Turkey. In a statement, representatives of Palestinian and Israeli civil society groups called on G7 leaders to urgently take action. Israelis and Palestinians alike remain trapped in fear, insecurity and trauma, they said. The groups proposed an 8-point action plan, calling in particular for the implementation of a permanent ceasefire, progress on a two-state solution and a halt to settlement expansion. Football and United States are now facing Paraguay in the FIFA World Cup 2026 at Los Angeles. United States are leading the match by 3-0 in the first half time. Earlier, the match between Canada and Bosnia-Herzegovina ended in a 1-1 draw in the FIFA World Cup 2026 in Toronto last night. Finally, weather and focus. Valentil 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary east southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mymensingh, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet River ports, and these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister is going to Cox's Bazar today on day-long visit. Will attend different programs including canal re-excavation and tree plantation. Proposed national budget aims at incorporating every citizen in economic planning, says Finance Minister at post-budget briefing. Different organizations describe proposed budget as reform-oriented and business-friendly. Chinese delegation to visit Bangladesh soon to explore industrial opportunities, informs LGRD minister. U.S. and Iran signal an agreement to end their war is close. And match between Canada and Bosnia-Herzegovina ended in a 1-1 draw in FIFA World Cup last night. U.S. is now facing Paraguay. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও সাম্প্রদায়িক চেতনার কবি। তার সাহিত্য ও সঙ্গীত আজও মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তিনি গতকাল মাগুরা জেলা অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা আরও বিস্তৃত করতে হবে। শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যে সংরক্ষণের সরকার কাজ করে যাচ্ছে। দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী জাতীয় কবির আদর্শ ধারণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতি মনস্ক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। জেলা প্রশাসকের সভাপতিতে জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি সহ পুলিশ সুপার, জেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী মাগুরার শালিখা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ নির্ময়ের মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ, ডেউটিন ও চাল বিতরণ করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 61 জনকে এক বান্ডিল করে ডেউটিন ও 3,000 করে টাকা এবং 50 জনকে 5,000 করে এবং 700 জনকে বিনামূল্যে 30 কেজি করে চাল দেওয়া হয়। জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল গতরাতে অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটি পুনরায় চালু করার ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে হাসপাতাল থেকে স্থানান্তরিত 250 বেশি রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তদারকি করা হচ্ছে। হুইপ বলেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি সদস্যসহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বস্তরের নেতা কর্মীরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন তা সত্যি নজিরবিহীন ও প্রশংসার দাবি রাখে। এই কঠিন ও ভয়াবহ সময়ে তারা যে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তা বিএনপি চিরকাল কৃতজ্ঞচিত্তে মনে রাখবে। তিনি রোগীদের দ্রুত আরোগ্য ও সার্বিক নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে তৎপর থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার কঠোর নির্দেশ দেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম বাবুবলু এবং ডাক্তার মোস্তাফা কামাল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হল ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভাবনা শুরু করেছেন। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের নতুন যাত্রা, সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল খুলনা মহানগরীর বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন হাইস্কুল অডিটোরিয়ামে থানা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, নতুন পথে হাঁটবে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, নতুন যাত্রা পরিবর্তনের হাওয়া বইছে। সেই পরিবর্তনের হাওয়ায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদের আগামীর বাংলাদেশ প্রস্তুত করা। তিনি আরো বলেন, শিক্ষার আলো সবার মাঝে জ্বালাতে হবে এবং বিজ্ঞান মনস্ক যারা তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। এই কার্যক্রমের মধ্য দিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা সামনে এগিয়ে যাবে, আগামীর বাংলাদেশ তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিস আর রেজার সভাপতিতে, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক কলেজ ডক্টর এস এম সাজ্জাদ হোসেন, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মদ রুমানাই ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কার্যালয়ে মৌসুমি ফল উৎসব প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, কমিটির সদস্য ওয়ার্কার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ দুই বছর চার মাস কারাভোগের পর গতকাল যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন নারী ও পুরুষ সহ 14 জন বাংলাদেশী। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। মানবিক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মহানগরীর উত্তর নবপল্লীর মুজিবর শেখের হাতে আর্থিক সহায়তার 25,000 টাকার চেক বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনার ফুলতলার ডাবুর মাঠে অর্ধলক্ষ্য প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আইকন একাডেমি টাইব্রেকারে 5-4 গোলে মোহামেডান ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পিটিআই ফুটবল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বোয়ালমারি গ্রাম 1-4 গোলে আমিরপুর গ্রাম 1-10 পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট। সাতক্ষীরা দেভাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে আটদলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় রত্নেশ্বরপুর ক্রিকেট 1-13 রানে নোয়াপাড়া ক্রিকেট 1-10 পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘটায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন বশির আহমেদের কণ্ঠে। আর গানটির গীতিকার গাজী মজহারুল আনোয়ার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: এবারের দেশের গানটি শুনবেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও শাহিদা আক্তার নেলির কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালীর আয়োজনে। বর্ণালীর আয়োজন মানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। আজকের বর্ণালীর আয়োজনে প্রথমেই থাকছে দীপ্তি সরকারের কণ্ঠে গান। গানটির গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক, গানটির সুরকার শেখ আলী আহমেদ।

সুপ্রশ্নটা আপনারা শুনছেন বর্ণালীর আয়োজন। এবারে থাকছে গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে গান। গানটির গীতিকার দীপঙ্কর কর, গানটিতে সুর দিয়েছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনার বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গা আধুনিক গান শুনছেন। অনুষ্ঠান পরিচালিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে গানটি শুনব মোহাম্মদ শাহজাহান আলীর কণ্ঠে। গানটির গীতিকার আব্দুল লতিফ ইমদাদুল এবং সুর করেছেন অপূর্ব রায়।

প্রস্তুত আপনারা শুনছেন বর্ণালীর আয়োজন। এবারে থাকছে শাহানা সুলতানা বিউটি কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন আমিনুর ইসলাম, গানটিতে সুর দিয়েছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাস জনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামে টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান অর্থাৎ হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন।
1: অনুষ্ঠানের এবারের গানটি শুনব প্রবীর মিত্র হীরার কণ্ঠে। গানটির রচয়িতা সৈয়দ হায়দার আলী এবং সুর করেছেন শাহ আলম বাদল।

0: সুপ্রস্তুতা এই গানটির সাথে শেষ করছে আজকের মতো বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রস্তুতা কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ কক্সবাজার যাচ্ছেন। সময়সূচী অনুযায়ী তিনি পাতলি খাল পুনঃখননের কাজ উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া তারেক রহমান নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতা মুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় বক্তব্য প্রদান করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসজ্জা। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তার সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণীপেশা ও ধর্মবর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি গতকাল বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন, কৃষি ও মৎস্য সম্পদ ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উদ্দিন রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়নের সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদী দেশের শিল্পখাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোন বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উভয় পক্ষ চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন মনে করছে আগামী কয়েকদিনের মধ্যেই এই খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তিনি বলেন, এই চুক্তির মধ্যে ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে, তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তীতে শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে যাচ্ছে। খেলার খবর ফুটবল। লস অ্যাঞ্জেলসে ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করেছে। এর আগে কানাডার টরন্টোতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে সান ফ্রান্সিসকোতে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট।
2: বাংলাদেশ বেতার খুলনা।

0: বৃষ্টি স্নাত এই মিষ্টি সকালে আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন রূপালী। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নেওয়াজ হাসান,
1: আমি ফাল্গুনী আক্তার
2: এবং আমি শারিকা নূর পান্না। আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হুসনা। আমাদের সাথে আমাদের প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে সাথে আছেন শেখ আমির হোসেন।

0: প্রিয় বন্ধুরা, রূপালী রায়চুইন মানে কিন্তু আপনাদের সাথে সরাসরি ফোনে কথা বলা, আপনাদের পাঠানো চিঠি পড়া এবং আপনাদের অনুরোধের গান। আর আমাদের কাছে আপনারা চিঠি লিখতে পারেন প্রযোজক রূপালী, প্রযত্ন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এছাড়া আমাদের কাছে সরাসরি ফোন করতে পারবেন 01974121970। এই নম্বরে ফোন দিয়ে আপনাদের অনুরোধের কথা আমাদেরকে জানাতে পারবেন।
1: আচ্ছা, আজকে আমরা যখন প্রথম চিঠির কথা বললাম, আমাদের হাতেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুদের চিঠি আছে। ফাল্গুনী, আমরা আজকে প্রথম কোন বন্ধু চিঠিটি পড়ব?
0: অনেকে মিলে লিখেছেন চিঠি। প্রথম চিঠিটি হলো মোহাম্মদ লুৎফর জোয়ারদার, বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে। তার সাথে রয়েছেন পলাশ সরকার, টিউলি, কাশিম সর্দার, আব্দুর রহমান, রেজাল আলম, ঝন্টু, আফজাল ও সীমা। সবাই মিলে শুনতে চেয়েছেন অগ্নি সাক্ষী, ছায়াছবি থেকে ইন্দ্র কিশোরের কণ্ঠে, বড় সাত জাগে একবার তোমায় দেখি, এই শিরোনামের গান।
2: আমরা
1: তাহলে কথা না বাড়িয়ে আগে বন্ধুর পছন্দের গানটি শুনে আসি, তারপর না হয় আমরা আরো চিঠির সাথে এগোবো। তো বন্ধুরা, শুনবো এবার অগ্নি সাক্ষী ছায়াছবি থেকে নেওয়া গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর।

0: হ্যাঁ, বন্ধুদের পছন্দের একটি গান শুনলাম। আরো একটি চিঠি তোমার হাতে দেখতে পাচ্ছি, ফাল্গুনে।
1: এবার চিঠি লিখেছেন, এখানে অনেকের নাম দেখতে পাচ্ছি, পান পাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাছপাড়া পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন, তার সাথে রয়েছেন টিউলি আলিম, পরাগ মুন টোকন, লাভলি সীমা কাকলি রেনু, বুলবুল প্রকাশ মানিক, আরিবা রজনী, জবা ইব্রাহিম, রেজাউল এনামুল, সানজিতা শেফা চাঁদনি, মাসুরা নদী, পপি এবং কথা। অনেকেই ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। আর সবাই মিলে শুনতে চেয়েছেন
0: ভালোবাসার ঘর ছায়া ছবির।
1: হ্যাঁ ঠিক, এই গান, এই ছবি থেকে শুনতে চেয়েছেন গান ডলি শান্তনী ও খালিদ হাসান মিলুর কণ্ঠে।
2: তো বন্ধুরা, চলুন শুনে আসি আমাদের বন্ধুদের গান, ভালোবাসা ঘর ছায়াছবি থেকে নেওয়া গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জলি সায়ন্তনী এবং খালিদ হাসান মিলু।

0: সুপ্রস্তুতা আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আর রূপালীর আয়োজন মানে আপনাদের পছন্দের গানসমূহ নিয়ে যে আয়োজনটি আমরা সাজিয়ে থাকি। বন্ধুরা, এবারে শুনব কালিয়া ছবির গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি।
1: আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুবিশ্বাস, রায়মহল, খুলনা থেকে।
0: আর বন্ধু,
1: অনুবিশ্বাস থাকছে আপনার পছন্দের এই গানটি।
0: আর বন্ধুদেরকে জানিয়ে রাখছি, ঠিক এই গানটির পর কিন্তু আমরা বন্ধুদের সাথে কথা বলবো ফোনে 01974121970 এই নাম্বারটিতে। আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন ফোরিনে।

0: প্রিয় বন্ধুরা, আমরা কথা দিয়েছিলাম গানের অপর প্রান্তে আমরা ফিরব ফোন ইনে 01974121970 এই নম্বরে। আর বলতে না বলতে কিন্তু আমাদের কাছে ফোন এসেছিল। বন্ধু আরেকবার আমাদের কাছে ফোন দেবার জন্য চেষ্টা চালাবেন। আর একটি ফোন চলে এসেছে, আমরা দেখে নিতে পারি কে আছেন আমাদের সাথে অপর প্রান্তে।
1: শুভ সকাল, প্রবীর কুমার।
0: আপনার পছন্দের গানটি শোনাবো, আর আপনাকে প্রতিবারের মতো সাথে থাকতে হবে আয়োজন জুড়ে। আমরা জেনে নিব কে আছেন সাথে। শুভ সকাল, কার সাথে কথা বলছি?

0: দীপঙ্কর নন্দ প্রতাপ থেকে, জি বন্ধু বলুন।
1: দীপঙ্কর আপনার একটি পছন্দের গান আজকে হয়তো আমরা শোনাতে পারবো, একটু অপেক্ষা করতে হবে, যদি আমাদের সময় থাকে তাহলে অবশ্যই আপনি গানটা শুনতে পাবেন।
0: আচ্ছা দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেও জানিয়েছেন আপনার আজকের পছন্দের গানটি, আর সাথে থাকলেও কিন্তু আপনি আপনার আজকের পছন্দের গানটিও শুনতে পারবেন। আমরা শুনে নেব কে আছেন পরের বন্ধুটি আমাদের সাথে। হ্যালো
1: হ্যালো,
0: দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আশা রাখি আরও একবার আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করে চালাবেন। আমাদের সাথে কে আছেন এবারে?
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো
2: দাদা, শুভ সকাল।
1: শুভ সকাল
2: দাদা, আমি নিখিল বিশ্বাস, উত্তর বীরবাংলা আরঙ্গাটা খুলনা।
0: নিখিল বিশ্বাস খুলনা থেকে, জি বন্ধু বলুন।
2: দাদা আমার গান শোনাবেন, ছবির নাম প্রেম প্রতিজ্ঞা।
1: প্রেম প্রতিজ্ঞা,
2: প্রেম প্রতিজ্ঞা ছবির থেকে যে কোনো একটি গান শোনাবেন দাদা, আর আপনার সবাই ভালো থাকবেন।
1: ঠিক আছে দাদা, ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।
0: আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছেন। যে আমরা সকলেই খুব ভালো আছি, কার সাথে কথা বলছি? খোকন চন্দ্র, পাংশা রাজবাড়ি থেকে, জি বন্ধু বলুন। আমরা চলে যাব পরের ফোনটিতে, কে আছেন সাথে?
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
1: আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
0: মাগুরা শালিকা থেকে, বন্ধুর নামটি? আবু বকর মন্ডল, জি বন্ধু বলুন। জি ভাই, আপনি আজকে অনুরোধটি জানান, আমরা অবশ্যই আপনার পছন্দের গানটি শোনাব। আচ্ছা আজকে আজকে কি মোল্লাবাড়ির বাড়ির বউ ছবি থেকে গান শোনাতে হবে? আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ বন্ধু, অবশ্যই আমরা আপনার আপনার এই অনুরোধটি লিখে রাখলাম, আমরা অবশ্যই আপনার পছন্দের গানটি শোনাবো। আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে, জেনে নিব কে আছেন সাথে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
0: জি বন্ধু শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন, কে বলছেন? আপনি কি আজকে কোনো গানের অনুরোধ আছে বন্ধু? স্বপ্নের ঠিকানা ছাড়া ও সাথে যেও না কখনো, বন্ধুকে এবার নাম এবং ঠিকানাটি জানাতে হবে। লিমন কোন জায়গা থেকে? বগুড়া থেকে লিমন। জি লিমন ধন্যবাদ অসংখ্য, যে আপনি আপনার ফোনটি করে আপনার অনুরোধটি জানিয়েছেন। তো বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদেরকে ফোন করে আপনার নাম এবং ঠিকানাটি প্রথমে জানিয়ে তারপরে আপনার অনুরোধটি জানালে এটা আমাদের জন্য আপনাদেরকে আপনাদের পছন্দের গানটি শোনাতে সুবিধা হয়। আমাদের কাছে আরও একটি ফোন চলে এসেছে এই মুহূর্তে, দেখে নিতে পারি কে আছেন সাথে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে? জি জি জি, আমরা সবাই ভালো আছি।
0: হাফিজুর রহমান জোয়াদ্দার, ডুবুরিয়া খুলনা থেকে, জি বন্ধু বলুন। আমরা শুনবো।
1: নিষ্পাপ ছায়াছবির গান, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শফিকুর লবণচরা খুলনা থেকে, জ্ঞানেন্দ্র পাল মহেশপুর ঝিনাইদহ থেকে। চলুন বন্ধুরা শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় রূপালীতে। রূপালীর পরবর্তী গানটি শুনবেন মধুমিতা ছায়াছবি থেকে শেফালি ঘোষের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মিলনবাবু পাংশা রাজবাড়ি থেকে। তো মিলন, থাকছে আপনার পছন্দের এই গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রূপালীর আয়োজনে ছায়াছবির গান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে গানটি শুনব সত্যের মৃত্যু নাই ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন, আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ সরকার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা সত্যের মৃত্যু নিয়ে ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি শুনলেন।
1: আর প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করছি আজকের মতো রূপালীর অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ফাল্গুনী আক্তার এবং নেওয়াজ হাসান এবং শারিকা নূর পান্না। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার।

বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদের ঢাকা কেন্দ্রে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশের গান।

102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্জ FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড।

0: www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন পিত্রমখালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়ন থেকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোরবেলা থেকেই বর্ষণ মুখর কক্সবাজার এবং সমুদ্র সৈকতের সেই ঝিরিঝিরি বাতাস বৃষ্টিস্নাত হয়েছে ভোর থেকেই, এখনো অঝরে ঝরছে সেই বৃষ্টি। আজকের এই দিনটি, আজকের এই সকালটি কক্সবাজারের জন্য শুধু একটি সাধারণ সকাল নয়, বৃষ্টি মুখর দিনে আজ এই জেলার মাটিতে লেখা হচ্ছে উন্নয়নের এক নতুন অধ্যায়। কারণ আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি কক্সবাজার সফরে আসছেন। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি একটি ঐতিহাসিক মুহূর্ত। শ্রোতা বন্ধুরা, কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়ন, এই নামটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক এবং উন্নয়নের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এখানকার পাতলি খাল, এই খালটি কেবল একটি জলপথ নয়, এটি একটি স্বপ্নের নাম, একটি সংগ্রামের নাম, একটি ইতিহাসের নাম। 1979 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সদ্য গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। সেই ব্যস্ত সময়েও তিনি ছুটে এসেছিলেন কক্সবাজারের এই প্রত্যন্ত জনপদে, এসেছিলেন শুধু পরিদর্শনের জন্য নয়, এসেছিলেন কাজে। নিজ হাতে কোদাল তুলে নিয়ে তিনি সূচনা করেছিলেন পাতলি খাল খননের ঐতিহাসিক কর্মযজ্ঞ। সেদিন একজন রাষ্ট্রপতির সেই প্রতীকী কোদালের আঘাত শুধু মাটি করেনি, খুলে দিয়েছিল লক্ষ কৃষক এবং মৎস্যজীবীর ভাগ্যের দ্বার। পাতলি খালের জল বয়ে এনেছিল শস্যের সম্ভাবনা, মাছের প্রাচুর্য, জীবনের নতুন ছন্দ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কালের বিবর্তনে সেই খাল আজ ভরাট হয়ে গেছে অনেকটাই, পলি জমে, অবহেলায়, অযত্নে, আর এই সময়ের প্রাণবন্ত জলধারা অনেকটাই রুদ্ধ। আজ স্থানীয় মানুষের চোখে সেই হারানো খালের বেদনা রয়েছে, কৃষিতে সেচের অভাব, মৎস্যজীবীর জালে মাছের ঘাটতি, এলাকার জলবদ্ধতা, এসব সমস্যা তাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। তাই স্থানীয় মানুষ বুকে একটাই স্বপ্ন লালন করে আসছিলেন, পাতলি খাল আবার প্রাণ ফিরে পাবে, শহীদ জিয়ার হাতে গড়া সেই খাল আবার কল কল করে বইবে, আবার সবুজ হবে এই মাটি, ফসলে, কৃষি এবং মৎস্য পণ্যে আবার ভরে উঠবে এই অঞ্চল। সেই স্বপ্নের বাস্তবায়নের দিন আজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ পিএমখালি ইউনিয়নের এই পাতলি খাল প্রাঙ্গনে আয়োজিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পাতলি খাল পুনর্খননের কার্যক্রম উদ্বোধন করবার জন্য আসা মাত্রই আমরা আপনাদেরকে সরাসরি সেখানে যুক্ত করব। ততক্ষণ চলুন শুনি খাল খননের গান ও দেশের গান।

0: শ্রোতা বন্ধুরা, কক্সবাজার পিএম খালি ইউনিয়ন থেকে বাংলাদেশ বেতার থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হচ্ছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তিনি তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর সেটি অনুষ্ঠান স্থলে প্রবেশ করছে এবং এই অঞ্চলের হাজারো মানুষের সেই আপনি শুনতেই পাচ্ছেন সেই স্লোগান এবং তাকে স্বাগত জানাচ্ছেন হাত নেড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও হাত নেড়ে সকলকে অভিবাদন জানাচ্ছেন। সেই ভোর থেকে এখন পর্যন্ত ধারায় বৃষ্টি, কিন্তু মানুষের ঢল কমেনি, বরং সময় যত গড়িয়েছে ততই মানুষের ঢল বেড়েছে। সকল মানুষ অপেক্ষায় ছিলেন সেই এই প্রিয়ক্ষণের, তাদের সকলে প্রাণের মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য। এবং এই যে আমরা বলছিলাম যে পিএমখালী ইউনিয়নের পাতলিখাল প্রাঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এই আনুষ্ঠানিক উদ্বোধন পাতলিখান পুরোর খনন কার্যক্রমের, এই কার্যক্রমের পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হতে যাচ্ছে। এবং এই পুনর্খনন কর্মসূচি শুধু একটি খাল সংস্কার প্রকল্পই নয়, বরং এই প্রকল্পের মধ্য দিয়ে অর্থাৎ খাল পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে ভাগ্যের পরিবর্তন হবার যে সুযোগটি তৈরি হচ্ছে এবং তার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে সেটির একটি বড় ধরনের প্রত্যাশা প্রতীক্ষা কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন থেকে ছিল। আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উন্নয়নের দর্শনের প্রতি, তার যে উন্নয়ন সেই উন্নয়নের দর্শনের প্রতি শ্রদ্ধার্ঘ্যই এই খাল খনন পুনর্কর্মসূচি এবং এটি বর্তমান সরকারের প্রতিশ্রুতিরও একটি প্রমাণ আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে যেটি বর্তমান সরকারের অঙ্গীকার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি খাল পুনর্খননের জন্য উপস্থিত হয়েছেন এবং তিনি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে আজকের দিনের প্রথম যে কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনব্যাপী এই আয়োজন কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তে তিনি যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী যাবেন এবং সেই শুরুটা হল এই খাল পুনর্খনন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই উদ্বোধনকে কেন্দ্র করে পিএমখালী ইউনিয়ন জুড়ে বিরাজ করছে একেবারে উৎসবের আমেদ। হাজারো মানুষ ছুটে এসেছেন এই অঞ্চলে এবং সকল মানুষের মধ্যে যে আনন্দের যে জোয়ার বইছে, তাদের মধ্যে যে এক ধরনের বলে না যে অনেক প্রত্যাশার পরে কোনো প্রাপ্তি যখন ঘটে তখন মনের ভেতরে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে। হাজারো মানুষ ছুটে এসেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং শহীদ জিয়ার যে স্মৃতি বিজড়িত এই খালের পুনর্জন্মের দিনে তাদের চোখে মুখে আনন্দ আর প্রত্যাশার মিশেল। এই যে আনন্দ, এই যে ভালো লাগা, এই যে প্রাপ্তি, নিশ্চয়ই এই অঞ্চলের মানুষের যে দিন যাপন সেটি আরো উন্নত হবে। এবং বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে আমরা জানি যে খাল খনন একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি বুঝেছিলেন বাংলাদেশের মাটি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে সেচ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। তাই সারা দেশে সেই খাল খনন এবং পুনর্খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন তিনি, লক্ষ লক্ষ মানুষকে সংগঠিত করেছিলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সেই কৃষির চেহারা বদলে দিয়েছিলেন তিনি। সেই ধারার সাথে সংযুক্ত হয়ে আজকের পাতলি খাল পুনর্খনন কর্মসূচি যেন বলছে উন্নয়নের পথ থেমে নেই, চলছে, চলবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই পাতলি খাল পুনর্খননের যে কর্মসূচি সেটি উদ্বোধন করবার জন্য অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন, তার সাথে সকলকে সাথে নিয়ে পাতলি খাল পুনর্খননের সেই কার্যক্রম তিনি উদ্বোধন করছেন এবং তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন পাতলি খাল প্রাঙ্গনে। উপস্থিত জনতার উষ্ণ অভ্যর্থনায় মুখরিত হয়ে উঠেছে পিএম খালির আকাশ বাতাস। শ্রোতা বন্ধুরা, যতদূর চোখ যায় যেমন অঝরে ঝরছে বৃষ্টি, তেমনি মানুষের পদধ্বনি, তেমনি মানুষের সেই মুখের সেই স্লোগান তাদের প্রিয় নেতাকে অভিবাদন জানানো এবং তাদের মনের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণের দিন আজ, সেই আনন্দ তাদের তাদের চোখে মুখে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সেই খাল পুনর্খনন কর্মসূচির মধ্যে আছি এবং সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা অংশীদার হতে যাচ্ছি। আমাদের সাথে আপনারা থাকবেন পুরো আয়োজন জুড়ে, তেমনটাই প্রত্যাশা। সোহেলি আমাদের সাথে আছেন, আমরা তার সাথে যুক্ত হব এবং সোহেলি আমাদের এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সোহেলির সাথে। ফাতেমা আফরোজ সোহেলি,
1: ধন্যবাদ পলাশ। যেমনটি আপনি বলছিলেন, সত্যিকারই এক অভূতপূর্ব সময়, অভূতপূর্ব মুহূর্ত। বৃষ্টি স্নাত এই সকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান উপস্থিত আছেন। এখানকার জনগণের যে প্রাণের দাবি, প্রাণের আগ্রহের যে জায়গা, সেই পাতলিখালের শুভ উদ্বোধন করার উদ্দেশ্যে এবং এখানের এই কর্দমাক্ত মাটির মধ্যে কিন্তু কোদাল হাতে দাঁড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এবং সকলের হাতেই এখানে কোদাল, তার সাথে যারা আছেন তাদের সকলের হাতেই দেখতে পাচ্ছি কোদাল। এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এখানের সবুজ সবুজ ঘাস উঠে গেছে যে মাটিতে, সেটি তিনি তার কোদাল দিয়ে কোপ মারলেন এবং শুভ উদ্বোধন হয়ে গেল। এরই সাথে এখানকার পিএম খালি ইউনিয়নের পাতলিখালি খালের যে পুনঃখনন প্রক্রিয়া শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এখানে যারা কাজে আছেন সাহায্যকারীরা তাদের মাথায় কিন্তু সেই যে মাটি উঠানোর যে বেতের তৈরি আমাদের ঐতিহ্যবাহী টুকরিগুলো আছে সেগুলোর মধ্যে মাটি উঠানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক কোপ দিয়ে সেই খালের পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করছেন। সুপ্রিয় শ্রোতাবন্ধু, যেমনটা পলাশ বলছিল তার সাথে সহমত পোষণ করছি একেবারেই। এই যে পিএমখালী ইউনিয়নটি বাঁকখালী নদীর অববাহিকা অবস্থিত, এখানকার কৃষি মূলত নদী, পাহাড় এবং সাগরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কৃষি ও লবণ চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা এবং এই খালটি খননের মাধ্যমে খালের পানি ধারণ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, যা স্থানীয় শত শত হেক্টর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুধুমাত্রই একটি দুটো কোপ মেরেই ক্ষান্ত হচ্ছেন না, তিনি ভীষণ রকম উদ্যমতার সাথে আমরা দেখতে পাচ্ছি যে তার সেই চিরাচরিত সাধারণ পোশাক, একটি সাদা টি শার্ট এবং সেই জিন্স পরেই তিনি এখানকার বৃষ্টিস্নাত এই সময়ে একের পর এক কোদালে কোপ মারছেন মাটির বুকে এবং সেই যে প্রয়োজনীয় মাটিটি, মাটি তো আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয় মাটিটি অন্য কাজে অবশ্যই লাগবে, সেই জন্য তিনি টুকরির মধ্যে উঠিয়ে দিচ্ছেন এবং এখানকার যারা সাহায্যকারী একের পর এক সেই মাটি কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এরই মধ্য দিয়ে এখানকার মানুষের প্রাণের যে দাবি, বাংলাদেশের মানুষের প্রয়োজনের যে তাগিদ, খাল খনন প্রতিটি অঞ্চলে প্রতিটি, আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বর্তমান সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিটি শনিবার ছুটে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং সেখানকার যে ভীষণ রকম প্রয়োজন আমাদের দেশের জন্য, খাল কাটা, যে জলাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের কৃষি জমির পানি না পাওয়ার যে প্রবলেমগুলো, সমস্যাগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সবুজ, সজীব এবং রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি কিন্তু আর বসে নেই। তিনি প্রতিটি শনিবারই ছুটে যাচ্ছেন মানুষের কাছে, মানুষের তারা যেখানে বসবাস করে সেই মাটিতে এবং যে জলাবদ্ধতা হয় কিংবা যে জমি, যে খালটি অলরেডি ভরাট হয়ে গেছে, ইতিমধ্যে যে খালটি পলি জমে কিংবা আবর্জনা জমে সেটি ভরাট হয়ে গেছে, সেটি কিন্তু তিনি খাল খননের মাধ্যমে তিনি পুনরুদ্ধারের কাজে নেমে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের কাজ শুভ উদ্বোধন করে পাশেই একটি যে সেচের জমিন আছেন যেখান থেকে পানি পাম্পের মাধ্যমে ওঠানো হয় সেখানে কিন্তু তিনি গেছেন এবং এখানকার যিনি কর্মকর্তা আছেন তার সাথে তিনি বিস্তারিত কথা বলছেন, আলাপ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। শ্রোতাবন্ধুরা, লবণাক্ত পানি এবং পানি প্রবেশ রোধ করে মিষ্টি পানির আধার তৈরি হবে এই খালের মধ্য দিয়ে। আপনারা জানেন কক্সবাজারের যেহেতু লবণাক্ত জল, সেখানের পানিতে, সাগরের পানিতে, যে কারণে সেখানের মাটিতেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে প্রচুর, এবং বর্ষায় অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হয়ে জলাবদ্ধতা তৈরি হয় এবং আরও একটি সমস্যা হয় যে এখানকার যেহেতু খাল নেই তাই সাগরের অতিরিক্ত পানি বা নদীর অতিরিক্ত লবণাক্ত পানি কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ফসলি জমির ক্ষতি করে, যা এখানকার জমিতে যে ফসলটি ফলে সেটি তো সব আপনারা জানেন যে প্রতিটি ফসল কিন্তু তার নির্দিষ্ট কিছু চাহিদা থাকে, মিষ্টি মাটি কিংবা মিষ্টি জল এবং আবহাওয়ার একটি চাহিদা থাকে। তেমনিভাবে কক্সবাজারে যেহেতু অতিরিক্ত লবণাক্ত পানি, এখানকার যে চাষাবাদগুলো হয় এখানকার জমিতে সেগুলো কিন্তু অনেকটাই লবণাক্ত মাটিকে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত লবণ কিন্তু সবসময়ই ক্ষতির কারণ হয়ে আসছে এখানকার কৃষি জমিনের জন্য। এবং আমরা আশা করছি এই পাতলিখালি খাল পুনঃখননের মধ্য দিয়ে এখানকার যে অতিরিক্ত পানি সেটি জলাবদ্ধতা তৈরি করা যেমন করবে না, তেমনিভাবে কৃষি জমিতে অতিরিক্ত লবণাক্ত জল বা অতিরিক্ত জল যাবে না এবং কৃষকের জন্য এটি একটি বন্ধু খাল হিসেবে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানকার যে কৃষকদের কথা শুনতে চাচ্ছেন শুনছেন, এবং এখানকার এই যে খালটির অবস্থান কিংবা এই খালটি খননের মাধ্যমে কোন কোন এলাকার মানুষজন কি ধরনের উপকার ভোগ করবেন সেই বিষয়টি তিনি শুনছেন, এবং তিনি বিভিন্ন প্রশ্ন করেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে আরো জেনে নিচ্ছেন।

0: এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে এখানে কি পরিমাণ 8,500 কৃষক এখানকার এই খালটির মাধ্যমে এই পানির জলের মাধ্যমে উপকৃত হবেন, এই বিষয়টি তথ্যটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানকার কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলেন। শ্রোতা বন্ধুরা, পিএমখালী ইউনিয়নটি বাঁকখালী নদীর অববাহিকায় অবস্থিত। এখানকার কৃষি মূলত নদী, পাহাড় এবং সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যে মিটারগুলো রয়েছে, কোন কোন অঞ্চলে কিভাবে পানি বন্টন হয়, কোন কোন কৃষকের জমিতে, কোন কোন এলাকায়, সেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন এবং তিনি এখানকার পানি জল নিষ্কাশনের যে মোটর আছে সেটির কার্যক্ষমতাও সচক্ষে দেখছেন এবং আমরা দেখলাম যে তিনি এখানের একটি মিটারের নিজেই সেটিকে চালিয়ে সেটির কার্যক্ষমতা কতখানি আছে, ঠিক আছে কি ব্যাঠিক আছে, এখানকার যে তথ্যগুলি তিনি জানতে পেরেছেন সেগুলো ঠিক কিনা সেটা তিনি দেখলেন এবং সে মোটরটি চালাবার পর তিনি নিজে অবগত হয়ে তারপর সেই স্থান থেকে তিনি এগিয়ে যাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, খাল খনন প্রক্রিয়া শুধুমাত্র একটি খাল খনন প্রক্রিয়া নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক কিছু। এর সাথে জড়িয়ে রয়েছে যেমন কৃষি জমি, তেমনি রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা, কারণ পানি বন্টনের জন্য কিন্তু এখানে মোটর ব্যবহার করতে হবে। মোটরের মাধ্যমেই কিন্তু এখানে বিভিন্ন এলাকায় পানি, বিভিন্ন কৃষি জমিতে পানি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে যাবে। সেটি কিন্তু এমন একটি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করছেন পিএমখালী, যেখানটাতে তিনি খাল খনন করলেন, তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে হয়তোবা তিনি বক্তব্য রাখবেন বলে আমরা মনে করছি এবং প্রচুর মানুষ, এখানকার প্রচুর আগ্রহী মানুষ, জনগণ ছুটে এসেছে। শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনের সাথে জড়িত কর্তা ব্যক্তি কিংবা কর্মচারী, সরকারি কর্মচারী নয়, এখানে বেসরকারি কর্মচারী, বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে এই পিএমখালীতে যারা এখানকার মানুষ, সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি হাজারো লাখো লাখো মানুষ এই বৃষ্টি ভেদ করে তারা অভিবাদন জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তারা স্বাগত জানাচ্ছেন এবং তাদের প্রাণীর কথাগুলো বলছেন, হাত নেড়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার দুহাত তুলে এবং হাস্যোজ্জ্বল মুখে তাদের উদ্দেশ্যে সম্বোধন জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পিএমখালী ইউনিয়নটি, যেমনটি বলছিলাম, কৃষি ও লবণ চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা, যেহেতু এখানকার পানি লবণাক্ত। এছাড়াও কক্সবাজার সদর উপজেলার এই অঞ্চলটি জাতীয় রাজনীতি সবসময়ই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ব্রিটিশ আমল থেকে বাঁকখালী নদীর তীরে এই জনপদ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। এখানকার মানুষ অত্যন্ত অধিকার সচেতন এবং যে কোনো জাতীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন কক্সবাজারের মানুষ ঝড় ঝঞ্ঝা এবং যে কোনো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকে। আমাদের এই বাংলাদেশ নামক বদ্বীপটি কিন্তু প্রতিনিয়তই নিজেকে তৈরি করে আসছে, নিজেকে ভাঙছে এবং গড়ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী পিএমখালী যেখানটাতে তিনি খাল খনন করলেন এবং পানি বন্টন, সেচ বন্টন বিষয়গুলো অবগত হলেন, সেই এলাকা থেকে পায়ে হেঁটে গিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে এখানে একটি বৃক্ষ রোপণ করবেন তিনি, একটি গাছের চারা এখানে তৈরি করা আছে। আমরা দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এখন একটি খুন্তি টাচ্ছেন, নিজে হাতেই খুন্তিটা নিচ্ছেন, তিনি এই খুন্তিটি চেয়ে নিলেন এখানে। যদিও এই গাছটি, চারাটি লাগানোর জন্য আগে থেকেই গর্ত তৈরি করা আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খুন্তিটা চাইছেন এবং নিজে হাতে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্দমাক্ত মাটিকে তিনি হাত দিয়ে, তার বাঁ হাতে তিনি গাছটাকে ধরে রেখেছেন, এবার ডান হাতে মাটি ভরাট করে দিচ্ছেন এবং আবারও বাঁ হাতে ধরে, ডান হাত দিয়ে মাটিকে ধরে আদরের সাথে সেই গাছটিকে তিনি রোপণ করে দিচ্ছেন। আমরা যতটুকু বুঝতে পারছি এটি একটি পেয়ারা গাছের চারা তিনি এই গাছটি এখানে রোপণ করলেন, তার স্মৃতিস্বরূপ এটি এখানে করতালি, মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তার স্মৃতিস্বরূপ তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার স্মৃতিস্বরূপ এই বৃক্ষটি এখানে অবস্থান করবে। এবং অবশ্যই এখানকার, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গাছটি হচ্ছে একটি বাদাম গাছ, মাননীয় প্রধানমন্ত্রী একটি বাদাম গাছ রোপণ করলেন এবং এই মুহূর্তে তিনি পানি দিচ্ছেন গাছটিতে। শ্রোতা বন্ধুরা, যেটি বলছিলাম, এই অঞ্চলের মানুষের এই যে খাল খনন করা হলো এবং এখানে যে পানি বন্টন প্রক্রিয়া, এটির সাথে কিন্তু শুধু পানি বন্টন নয়, এর সাথে জড়িয়ে রয়েছে এখানকার বিদ্যুৎ ব্যবস্থা, মোটর এবং কৃষকদের চাহিদা। এবং এটি এখানে খাল খননটি হয়ে যাওয়ার পর এখানে যখন পানি জমবে, সেই পানি সঠিকভাবে প্রতিটি জমিতে যাবে কিনা সে বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকিবহাল হয়েছেন। এবং এখানের পাশেই এখানে গাছ বৃক্ষরোপণ করা হচ্ছে, সেটি কিন্তু তিনি যে বাদাম গাছটি রোপণ করলেন এবং পাশে আরেকটি গাছ রোপণ করা হচ্ছে। অনেক দূর থেকে শ্রোতা বন্ধু আমরা বুঝতে পারছি না এটি কি গাছ, তবে এই গাছটি আমরা দেখতে পাচ্ছি যে রোপণ করা হচ্ছে। এবং পানি যেন না জমে, পানি জমে থাকলে এই গাছটি মরে যাবে, এই বিষয়েও কিন্তু নির্দেশনা দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখানকার উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলছেন, এই যে গাছটি লাগানো হল এটি যেন পরিপূর্ণ যত্ন নেওয়া হয় ঠিকঠাক মতো, সে বিষয়েও কিন্তু তিনি বলে দিচ্ছেন যেন অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমে না থাকে, পানি যেন সরে যায়, সেই বিষয়ে যেন এখানে খেয়াল রাখা হয়, বিষয়টিও তিনি বলে দিলেন। শ্রোতা বন্ধুরা, আজকে সারাদিনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন কক্সবাজারে। কক্সবাজারের এখান থেকে তিনি চলে যাবেন ডুলাহাজার সাফারি পার্ক দর্শনে এবং মালুমঘাট সংরক্ষিত বনে তিনি বৃক্ষরোপণ করবেন। তারপর শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপরই কিন্তু তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে, সেখানেও তিনি যাবেন এবং মুহুর মুহুর মুহুর মুহুর স্লোগান করতালির মধ্য দিয়ে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছেন খাল খনন। আমরা আপনাদের সে শব্দ আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন, চলুন আপনাদের আমরা সেখানে নিয়ে যাই।
1: ধন্যবাদ সোহেলি। আমরা শ্রোতা বন্ধুরা, পিএম খালিদ পাতলিখাল পুনর্খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সেটি কিন্তু সম্পন্ন হল এবং আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চারিদিকে আমরা দেখছি রাস্তার দুধারে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে যে এই বৃষ্টি মুখর এই সময়ে সকলের উপস্থিতি সত্যিই তাকে প্রাণিত করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পথসভার মঞ্চে কিন্তু তিনি উঠছেন, হ্যাঁ পথসভার মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, পথসভার মঞ্চে তিনি উঠেছেন এবং তার সাথে কিন্তু পানি সম্পদ মন্ত্রী তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। হাত নাড়িয়ে সকলের সাথে অভিবাদন জানাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় শ্রোতা সেই স্লোগান, তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাদের সেই আনন্দ উল্লাসের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি পথসভার মঞ্চে ইতিমধ্যেই আসন গ্রহণ করলেন এবং পাশেই কিন্তু উপবিষ্ট হলেন মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি এমপি। এবং আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল মঞ্চে।
2: এখন পুরান তেলক করতে পুরান থেকে তেলক করবেন এই এলাকার উলামা দলের সভাপতি মৌলানা কলিমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون.

0: وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. এখন পবিত্র কোরআন শরীফ আয়াতের অর্থ হলেন, হে মানব কুল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। ও সত্তা, যিনি ভূমিকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন, অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকরা 21-22 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আজকের এই প্রিয় সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার সদর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মাজার আব্দুল মাবুদ। জনাব সুবেদার মাজার আব্দুল মাবুদ, আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রিয়ম হালি বিএমপির সম্মানিত সভাপতি জননেতা জনাব হারুনুর রশিদ। হারুনুর রশিদ।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই ফাতিলাহাল স্মরণ করার উদ্বোধন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়সনায়ক তারক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন এবং মন্ত্রী বর্গবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা আজকে সূর্য উদয় হয়েছে বিয়ামহালিতে, আমরা আরেকবার দেখেছিলাম 1979 সালে। 1987 সালে আমরা আমাদের বেগম, গণতন্ত্রের মা বেগম হালাজিয়া এই সূর্যের এসে 1987 সালে উনি প্রাণ বিতরণ করেছিলেন। আজকে আমাদের একমাত্র দাবি হচ্ছে এই ফাতিলাহাল হননের একটা শিশু পার্ক যদি দেন, আপনি যদি আমাদের এই সিএম হালি এবং সারা বাংলাদেশের যে স্মরণীয় হয়ে থাকবে, এই ফাতিলাহাল যদি না থাকত এদেশের কৃষক মানুষ হাল শাস করতে পারত না, এটা একটা মরুভূমি ছিল। এই মরুভূমিকে এই দুই বেলা খাওয়ার জন্য প্রিয়ম হালিবাসীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল কাটিয়েছিল মৃত্যু নদী চলে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা প্রিয়ম হালি এবং কক্সবাজারবাসী আমরা বাসায় হারিয়ে ফেলেছি, আমাদের আর পাওয়া খাওয়ার কিছু নাই। এই কক্সবাজারের হাজার হাজার পর্যটক আছে, শুধু এইটা যদি একটা জিয়া পার্ক স্থাপন করেন, এখানে যদি পর্যটকরা আসে, আমাদের আমাদের যারা পর্যটক আছে তারা স্মরণ করবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের জিয়া পরিবারকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।
1: আজকের এই পথসভার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই জনপদের জননন্দিত জননেতা, কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল। জনাব লুৎফুর রহমান কাজল।
3: ধন্যবাদ। একটু কথা বলতে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মেজর আব্দুল মাহমুদ অবসরপ্রাপ্ত, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। কক্সবাজার জেলার কৃতি সন্তান, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, জননেতা, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, পুকুর স্বাচ্ছ নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি আমাদের মাঝে উপস্থিত আছেন। বগুড়ার কৃতি সন্তান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী, আমাদের অত্যন্ত যোগ্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী আমাদের এখানে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের মাননীয় এমপি আবু সুফিয়ান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের এমপি জনাব এনামুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জসিমউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শিল্প প্রতিমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অনেক অনেক সম্মানিত নেতৃবৃন্দ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই এলাকার মানুষ আপনার সভ্য পিতার ভক্ত, এই এলাকার মানুষ আপনার পরিবারের ভক্ত, এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের ভক্ত, বিএনপির ভক্ত। গত নির্বাচনে আমি যখন এখানে ভোট চাইতে এসেছিলাম, তারা আমাকে বলেছিল যদি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই খাল খনন কর্মসূচিতে আসে তাহলে আমরা আপনাকে ভোট দেব, সত্যি কিনা? এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখতে এসেছে, খাল খনন কর্মসূচির অংশগ্রহণ এসেছে। উনার পিতার মতোই ইতিহাস এবং ঐতিহ্যের পুনর্জাগরণ আজকে থেকে এখানে শুরু হল। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাইবার কিছুই নাই। এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক। শুধু দু চারটে আমাদের দাবি নাই, কিছু আবেদন আছে, কিছু নিবেদন আছে। আবেদনটা হল বাকখালি, আপনি শুনেছেন 11টা ইউনিয়ন নিয়ে বাকখালি, চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদী, আর কক্সবাজার আমার এলাকার দুঃখ হল বাকখালি নদী। এই বাকখালি নদী বাঁকে বাঁকে যখন প্রবল স্রোত আসে, এই বাকখালি ভেঙে বিস্তীর্ণ শস্যভূমি নষ্ট হয়, খেত খামার নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়। কিন্তু এই বাকখালি নদী আবার সম্পদ, দুই পাশে এটা কক্সবাজারের শস্য কেন্দ্র হিসাবে পরিচিত এই বাকখালি নদী। মাননীয় পানি সম্পদ মন্ত্রী আছেন, আপনি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে একটু আদেশ দিয়ে যাবেন, নির্দেশ দিয়ে যাবেন, আমার বাকখালি নদীটা যাতে দুই পাশে বেড়ি বাঁধ দিয়ে মানুষের ভাঙন থেকে রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রী, বাজেটে আপনি প্রস্তাব করেছেন 40 লক্ষ মানুষকে আগামী বছর ফ্যামিলি কার্ড দেবেন, 41 লক্ষ কৃষককে আপনি কৃষি কার্ড দেবেন। আপনার কাছে আবেদন থাকবে আমার এই এলাকার মানুষকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনি কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের এই এলাকার মানুষ সবসময় আপনাদের পরিবারের ভক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইবার এখানে এসেছিলেন এবং তিনি এই খালটা নিয়ে গর্ব করতেন। তিনি রাজা নেপালের রাজা বীরেন্দ্র এবং রানীকে নিয়ে এখানে এসেছিলেন। বিশ্বব্যাংকের ম্যাগনোবা রবার্ট ম্যাগনোবা তৎকালীন বিশ্বব্যাংকের চেয়ারম্যান তাকে নিয়ে এখানে তাকে পাঠিয়েছিলেন। অনেক বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি ডেলিগেট এখানে এসে স্বেচ্ছা শ্রমে খাল খনন কর্মসূচি তারা দেখেছিলেন। তিনি আবার এই খাল সমাপ্ত করে 55 দিনে এই খাল তিনি সমাপ্ত করেছিলেন। এই খাল সমাপ্ত করে তিনি আবার এসেছিলেন এবং সবাইকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে তিনি উদযাপন করেছিলেন। মাটির পাত্রে ভাত খেয়েছিলেন সবার সাথে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে অনেক কিছু বলার অনেক আবেদন আছে। কক্সবাজার জেলা অবহেলিত, যে আমি সুদিশের আরো কিছু কথাবার্তা সেগুলো বলবো, আমি সময় নষ্ট করতে চাই না। আপনাকে আমি আমার দাবি দাওয়াগুলার একটা কাগজ দেব, আপনি করবেন। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হল এই এলাকার মানুষের তিন ভাগের দুই ভাগ মানুষ ভূমিহীন। এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি, দুইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, পাহাড়ি জলে ক্ষতিগ্রস্ত হই আর সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হই। আমার এলাকার গরিব মানুষরা পাহাড়ে এবং সরকারি খাস জমিতে বসবাস করে, এদের জন্য একটা নীতিমালা করা দরকার। এরা আতঙ্কে থাকে, প্যালেস্টাইনের মতো আতঙ্কে থাকে, মায়ানমারের অধিবাসীর মতো তারা আতঙ্কে থাকে। কখন তাদেরকে উচ্ছেদ করবে? এই জন্য একটা নীতিমালা হওয়া প্রয়োজন। যে কোনো ভূমিহীনদের উচ্ছেদের আগে দয়া করে আপনি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন, না হলে দীর্ঘস্থায়ী বন্ধু যদি সরকারের তা লাগে যাতে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করে দেবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একটাই অনুরোধ আপনার কাছে, এই খাল যখন সমাপ্ত হবে, আপনি এখন আমরা দেখাতে পারি নাই, প্রাকৃতিক দুর্যোগ ছিল, মানুষ আসতে পারে নাই, জনগণ আসতে পারে নাই, আমি আপনার কাছে অনুরোধ করব, এই খাল যখন খনন হয়ে যাবে তখন আপনি আপনার পিতার মতো আবার আসবেন এবং আমাদের নিয়ে আপনি মেজবানি খাওয়ার উপভোগ করবেন মাটির বাসাতে। আমি আর কথা না বাড়িয়ে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এই যে খেজুর গাছগুলো, এইগুলো দুই পাশে খেজুর গাছ ছিল, এগুলো আপনার পিতা লাগিয়েছেন। এই খেজুর গাছগুলো ওই সময় আপনার পিতা লাগিয়েছেন, এখনো আমরা এখানে হৃদয় দিয়ে আপনার পিতার স্মৃতি ধারণ করি। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: আজকের এই পথসভার বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সাবেক ছাত্র নেতা জনাব ফরহাদ হোসেন আজাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটন নগরী কক্সবাজারের আজকের এই সদর উপজেলায় পাপড়ি খালের পুনঃখনন উদ্বোধন উপলক্ষে

0: তাছাড়া যে মানুষটিকে নিয়ে যিনি এইখানে পদার্পণ করার পূর্বে আমরা সকাল থেকে দেখেছি অধর ধারায় বৃষ্টি হচ্ছিল, হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। কাজেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত আমাদের এই কক্সবাজার সহ বাংলাদেশের রাজনীতিতে তিনি সংসদীয় কায়দায় যেভাবে আমাদের সংসদ সহ আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা সুন্দরভাবে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ, উপস্থিত আমাদের সাবেক ছাত্রনেতা পারিশ্রমিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী এনি সহ, উপস্থিত আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী শাহ আলম, বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সহ উপস্থিত এমপি বৃন্দ এবং অত্যবাদ নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের লুৎফা কাজল ভাই দাবি করেছেন এই খাল খনন সম্পূর্ণ হলে আপনার এখানে রেগুলেটর অর্থাৎ আপনারা কি চান,
1: শুনেন শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তৃতায় বলবেন, ঠিক আছে? আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, আমরা এখানে পানি যেন শুনেন কথা শুনেন একটা মেয়ে, এইখানে যেন এই নদীর প্রবাহ, এই খালের প্রবাহ যেন থাকে, এবং এইখানে যেন শুকনো মৌসুমে এইখানে যেন আপনার সেচ দিয়ে ওই যেন 8,000 কৃষককে সরাসরি এবং 40,000 বেশি মানুষ যেন এইখানে সুবিধা পায়, তার জন্য আমরা রেগুলেটর এইখানে এই খালের মধ্যে নির্মাণ করব, এই কথা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে আপনাদের বলে যাচ্ছি। অনুরোধ করি একটি কথায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 3.5 মাস আগে নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলেছেন, আজকে প্রত্যেকটি কথায় পর্যায়ক্রমে কাজে প্রমাণ করছেন। এটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি, এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। শুধু অনুরোধ থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মকাণ্ড যে কাজগুলো করছেন, আমাদের প্রত্যেকটি নেতা কর্মী সমর্থককে গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রচার করতে হবে, ওই যারা মিথ্যা অপপ্রচার করছেন তাদের যেন অপপ্রচার করতে না পারে, এই জন্য আপনাদের প্রত্যেককে প্রচার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে এবং আমাদের আমাকে এই সভায় বক্তব্য দেওয়ার জন্য আমি জেলা বিএনপিকে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শহীদ প্রিন্স জিয়াউর রহমান হোক, খালেদা জিয়াউর রহমান হোক, আমাদের আশা কাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আমি খুব একটা বেশি বক্তব্য দিব না, সারাদিন বৃষ্টি ছিল, এই মুহূর্তে বৃষ্টি নাই, এটা আল্লাহর রহমত, আমাদের প্রতিমন্ত্রী সাহেব বলে গিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন, আমাদের অন্যান্য

0: সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সবাই বক্তব্য দিতে পারেন নাই, সারাদিন ব্যাপী অনেক প্রোগ্রাম। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। শুধু এটাই বলবো, দেখুন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এখানে এসেছেন এই অজপাড়াগায়, এবং সে সময় বিদেশি মেহমানরা পর্যন্ত এসেছিলেন। এই অজপাড়াগায়ে এই খালটার প্রতি, পাতালি খাল, এত গুরুত্ব দিয়েছিলেন। শুধু তিনি সাধারণ মানুষের সঙ্গে তার একটা যে সম্পৃক্ততা, সেটাই তিনি রাখার চেষ্টা করেছিলেন। বিদায় তার লক্ষ্য ছিল যে উৎপাদনটাকে দ্বিগুণ করতে হবে আর কৃষির উন্নয়ন বৃদ্ধি করতে হবে, এবং বাংলাদেশ তাই হয়েছিল সেই সময়, স্বনির্ভর বাংলাদেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারই যোগ্য উত্তরসূরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি পিতা এবং মাতার পথকে অনুসরণ করছেন। আমার এবং আপনার দায়িত্ব হল আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। অনেক ষড়যন্ত্র হবে এবং আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ।
1: আজকের এই পথসভার এই মুহূর্তে বক্তব্য রাখবেন কক্সবাজারের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, এই জনপদের জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, জনাব সালাউদ্দিন আহমেদ এমপি।
0: আজকে
2: আমাদের মাননীয় প্রধান অতিথি
0: বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট সকল মন্ত্রীবর্গ, আমার প্রিয় এখানকার নেতা সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল, এই এলাকার সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 47 বছর আগে জিয়াউর রহমান আসছিলেন, খবর আসছে
2: ওয়ারে অন্য দেশের রাষ্ট্রপতি রাজা রানী আসছিলেন, আজিয়া জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার পোয়া আসছি, প্রধানমন্ত্রী ইয়েরা আসছে আমরা বানাই, এই পাতি রেখাল বাকালে তুম উত্তর নইয়ে সংযোগ ইয়ে আর এক খেলোদায় লাগবি, এই যে মাদুর দু সংযোগ ইয়ে আবিষ্কার করিয়ে রে এই এলাকার খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ গরিব, এই যে দূরদৃষ্টি
0: এবং আবিষ্কারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান গজিল, এই হাল ওখানে কর্মসূচি বেগম খালেদা জিয়া কন্টিনিউ করছে না, তারপরে তেহরি সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের মানুষ এবং কৃষকের লইয়ের চিন্তা করে দেয় মানুষ জনাব তারেক রহমান, আবার অনার সামনে দেখছে না সারা বাংলাদেশের 20,000 কিলোমিটার খাল কাটিব না, খাদ্যশস্য উৎপাদন করে রপ্তানি হইব না ইনশাআল্লাহ, জিয়াউর রহমানের মতো অনার বেক্ষণ আসান না ইনশাআল্লাহ, মা বোন ঐক্যল্লাহ যেমন ফ্যামিলি কার্ড, কৃষক আল্লাহ কৃষক কার্ড, তারপরে অন্যান্য কার্ডের কথা ওনারা শুনেন, স্বাস্থ্য কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিমাউল্লাহ কার্ড, বাতা রাষ্ট্রীয় বাতা, এরপরে অন্যান্য ক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ সনকিয়ার মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেবা ঢুকিবে বুঝি, মানে বা শুরু হইছে না, তো বিরোধী দলের অবস্থা তো বাড়ানো, সুতরাং সমালোচনা করিব, তারপরে তারা যেভাবে বোর্ডের সন্মধ্যে সাজ কাম করছে, আর ভাই খাজল তো আরো 1,00,000 ফুট বেশি ভাইবার কথা হবা, ওই মাইফ সকলের ওই যে
1: টিকিট মিকেট দিয়ে বিভ্রান্ত করেছিল রে।
2: ইজ্জাত আর না করে আমরা তুমি ইয়ের কথা বলা করবে সমাজ সংগঠন করা ঘুরব, ঘরে ঘরে যা ঘুরব, গণসংযোগ বাড়া ঘুরব,
0: রাস্তার মধ্যে তা ঘুরব, সরকার তা আইলে আলকি উজের গুণা হারিব। আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রী, এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের দূরের মনে হয়। সেই জন্য আপনারা সবাই, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, বক্তৃতা দিবে আমাদের নেতা, আমি শুধু আসলাম, মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানার লাগে, সেই জন্য দাঁড়ালাম। আপনারা সবাই দোয়া করবেন, আমরা কক্সবাজারের জন্য, সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে, আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে, আমরা কি বলি উই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটা প্ল্যান আছে, বাস্তবায়ন শুরু হয়েছে, দেশের মানুষ দেখতে শুরু করেছে। সেটা সরকারে দায়িত্ব গ্রহণ করার পরে, আমরা ক্ষমতা বলি না, দায়িত্ব গ্রহণ করার পরে একে একে এই বোর্ডের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে। এটার নাম বিএনপি, এটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ গুপ্তরী, ওনার নাম আমাদের জননেতা, এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ এমপি সাহেব আছে, কাজলের সমস্ত দাবি দেওয়া আজকে আমরা বিকেলে শুধু সমাবেশে বসে আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা
2: অনেক কিছু শুনতে পাবেন এই এলাকার মানুষের
0: জন্য, কক্সবাজারবাসীর জন্য, সারা বাংলাদেশের জন্য যা কিছুই প্রয়োজন তিনি চিন্তা ভাবনা করে রেখেছেন, একে একে সেগুলো পরিকল্পনা প্রকাশ করবেন, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: আজকের এই সভার প্রধান অতিথির অনুমতিক্রমে সভাপতিত্ব বক্তব্য রাখবেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাহবুব, জনাব সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাহবুব।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাথেলি খাল খনন পুনঃখননে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান, বাংলার রাখাল রাজা শহীদ তেজিন জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের মা, তার এই সুযোগ্য সন্তান আমাদের মাঝে আজকে পাথেল বিকাল উদ্বোধন করার জন্য এসেছেন। আমি এই জন্য সময় নষ্ট না করে আমি এখানে মন্ত্রীবর্গরা অনেক এসেছেন, অনেকে সালাউদ্দিন ভাই সহ অনেকেই, আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই জয় বৃষ্টির মধ্যে আপনারা এত কষ্ট করে মন্ত্রী মহোদয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই পথসভার প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান নেতা আছে, কুলসে নেতা তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উপস্থিত মরুভূমিবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা এবং আমার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন এসেছি জানেন তো? কেন বলেন তো, কেন এসছি বলেন তো ভাই? ওই যে দূরে দাঁড়াচ্ছেন, খাল খননের জন্য। কি নাম খালটার? পাতালি খাল। এই খালটা কিন্তু আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এই খালটা প্রথম খনন করেছিলেন আজকে থেকে 50 বছর আগে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাই বোনেরা, এই খালটি আমরা এই জন্য খনন করতে চাই কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন যে আমরা দেশের মানুষের সামনে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই এবং কি কি সেই কাজগুলো। সেই কাজগুলো ছিল আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম আমরা, এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই এবং ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়, প্রায় 1200 মেট্রিক টন খাদ্য শস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই 1টি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে, তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই, সরাসরি যারা কৃষক তারা সেই সুবিধা পাবে এই 1টি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন, কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে, এই কথাটাও আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি, এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিক ভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8,000 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70-80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার 25% হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের শতকরা সত্তর ভাগ মানুষ, অন্তত সত্তর ভাগ মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগেই আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8-10 হাজার মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন যে বাজেট ঘোষিত হয়েছে দুই দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসার সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্সগুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 16 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠে নেওয়া পর্যন্ত উঠায় নেওয়ার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আছে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। তার ফলে এখন প্রায় 800-8 হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। আজকে সকালবেলায় আসার সময় যখন আমি প্লেনে করে এই কক্সবাজার আসছিলাম, তখন আমি প্লেনে বসে বসে পত্রিকাগুলো দেখছিলাম যে কি কি সংবাদ করেছে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম পত্রিকাগুলো নিউজ করেছে প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল ডাল তেল নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুই দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনের জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ওষুধ বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে, আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে, আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর, কি সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না, যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে, এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যে দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা, দেশের মালিক কোন রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোন পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি, যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হল? জনগণের বন্ধু তারা হল না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয়, এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে, আপনারাই বলেছেন এইখানে শহীদ জিয়া খাল খনন করেছিলেন, দেশনেত্রী খাল খনন করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, এই কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল, কিন্তু যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে, এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল, দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ষড়যন্ত্র করেছে, এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল, দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, দেশের জন্য যারা কাজ করে তাদেরকেই বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আগেই বলেছি আমাদের সকল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কাজেই জনগণের শক্তি হচ্ছে আমাদের শক্তি, জনগণের সামর্থ্য হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমর্থন, জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে বিএনপির শেষ ঠিকানা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা আজকে আসুন
5: দেশ আমাদের সকলের, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। এই দেশকে যদি আমরা গড়তে না পারে তাহলে আমাদের সন্তানরা দুঃখ কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি সবসময়, করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ সব হবে আস্তে আস্তে।
6: এই অনুভূতি গুলো কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল আজ, তাতে কাল আবার বইবে এই বিশ্বাস আর প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাই আজকের পরবর্তী কর্মসূচির দিকে। বাংলাদেশ বেতারের সাথে চাই প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনর্খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্থানীয় পথসভায় তাঁর বক্তব্য সরাসরি বাংলাদেশ বেতার থেকে প্রচার করা হল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই আয়োজনের ধারা বর্ণনায় ছিলাম ফাতেমা আফরোজ তহিলি এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিকী ও মোহাম্মদ রুহুল আমিন। স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ তহিদুল ইসলাম। সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান ও প্রেম গোপাল হালদার। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা ছিলেন এ এস এম জাহিদ, সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন আহমদ মুনতাসির মুইজ চৌধুরী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনর্খনন স্থল থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
7: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন দেশের গান।

0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করলেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে এতক্ষণ রিলে করে শোনানো হল। অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 533.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিবনি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতুলি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন। কক্সবাজারে পৌঁছেই তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে এ কার্যক্রমের সূচনা করেন। পরে খালপাড়ে একটি কাঠবাদামের চারা রোপণ করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত রয়েছেন। পাতুলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর সেখানে একটি সমাবেশেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় 8 থেকে 10 হাজার কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ডোলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন, মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া উপজেলায় 2024 সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। পরে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় লং বিচ হোটেলে এক সুধি সমাবেশে অংশ নেবেন। বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে বিমানে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর এটি প্রথম কক্সবাজার সফর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। তিনি আজ রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এক সম্মেলনে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরশীল গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ভূ রাজনীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। ডক্টর খলিলুর রহমান আরও বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি গতকাল বিকেলে রাজধানীর অসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও শিল্পোন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উভয় পক্ষ চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন মনে করছে আগামী কয়েকদিনের মধ্যে এই খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, এই চুক্তির মধ্যে ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে, তবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা পরবর্তীতে শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে যাচ্ছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। লস অ্যাঞ্জেলসে ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করেছে। এর আগে কানাডার টরন্টোতে কানাডা ও বসনীয় হার্জেগোভিনার মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের এবং নিউজার্সিতে আগামীকাল ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: blue.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
3: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন অবশ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে পৌঁছে গেছেন কক্সবাজার জেলায় এবং সেখানে তিনি পৌঁছে পিএমখালী ইউনিয়নের পাত্রিখাল পুনঃখনন উদ্বোধন করেছেন, পথসভায় অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন জুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শনের পাশাপাশি। তিনি এখানকার যে মালুমঘাট সংরক্ষিত বনে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি রয়েছে বর্তমান সরকারের, সেই কর্মসূচির উদ্বোধন করবেন বৃক্ষরোপণের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তিনি এখানে এসে উপস্থিত হবেন। জুলাহাজরা দেশের প্রথম সাফারি পার্ক, নিশ্চয় সবাই জানেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে বনায়ন বৃদ্ধি করা এই সফরের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মূল একটি উদ্দেশ্য। এবং এখানে যে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন সেটির সাথে কিন্তু এখানকার যে সাফারি পার্ক, এখানকার যে বালুমঘাটের সংরক্ষিত বন এর একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। চকরিয়া উপজেলার ডুলাহাজরা ও বালুমঘাট অঞ্চলটি ঘন চিরহরিৎ বনাঞ্চল এবং ছোট বড় পাহাড় ঘেরা। শ্রোতা বন্ধুরা, এর ফাঁকে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ বেতারের এই সরাসরি সম্প্রচারে এখন আপনাদের সাথে আছি আমি ফাতিমা আফরোজ সোহেলি এবং
4: আমি ফয়সাল আহমেদ আমন্ত। আর সবাইকে আমরা এই আয়োজনের সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে একেবারে আমরা থাকবো আপনাদের সঙ্গে, আপনাদেরকেও আমরা কিন্তু এভাবে চাই আমাদের সঙ্গে। আর সেই সঙ্গে আমরা বলছিলাম সোহেলের কাছ থেকে, আসলে আমরা শুনছিলাম ডুলাহাজরার কথা শুনছিলাম, আমরা মালুমঘাট সংরক্ষিত যে বনাঞ্চল আছে সেখানে যে 25 কোটি বৃক্ষরোপণের যে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা আজ কিন্তু সেখানে শুভ উদ্বোধন হবে এই কর্মসূচির, সেই বিষয়টিও বলছিলাম। আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এর আগেই বলেছেন দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কিন্তু এক নয় এবং যে এলাকায় যে ধরনের মাটি এবং পরিবেশ রয়েছে সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, এতে গাছের বেঁচে থাকার হার যেমন বাড়বে পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। আর সে কারণেই কিন্তু এই কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং ঋতু চক্রেও কিন্তু দেখা দিয়েছে সেই পরিবর্তন। আগে যেমন মানে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বলছি, আগে যেমন জুন মাস এলেই নিয়মিত বৃষ্টিপাত হতো কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল এবং গাছপালা কমে যাওয়ার যে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটাই কিন্তু আমরা এখন রক্ষা করার চেষ্টা করছি
3: এবং আমরা ক্ষতিকারক দিকগুলো আমরা অবলোকন করেছি। সে কারণেই কিন্তু বর্তমান সরকার এগিয়ে এসেছে 25 কোটি গাছ বৃক্ষরোপণের যে কর্মসূচিটি নিয়েছে এবং এটি শুভ উদ্বোধন হবে আজ কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী মালুমঘাট সংরক্ষিত বনে এসে উপস্থিত হলে। শ্রোতা বন্ধুরা, এই ফাঁকে আপনাদের আবার একটু জানিয়ে দিতে চাই, আজ মাননীয় প্রধানমন্ত্রী যে দৈনন্দিন কর্মসূচি রয়েছে কক্সবাজারে সেখানে তিনি আজ কোথায় কোথায় গিয়েছেন এবং যাবেন। আবারও মনে করে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে পিএমখালী ইউনিয়নের পাত্রিখালে তিনি কিন্তু ইতোমধ্যেই উদ্বোধন করেছেন, খাল খনন করেছেন এবং সেখানে একটি পথসভায় অংশগ্রহণ করেছেন। তিনি এই মুহূর্তে আসছেন এখানে, যেখানে আমরা অপেক্ষা করে আছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার জন্য। এরপর তিনি চলে যাবেন শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎকারে। এরপর তিনি নবগঠিত পেটুয়া পৌরসভা ও মাতামোহরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অংশগ্রহণ করার কথা রয়েছে। এরপরে তিনি চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত দর্শনও তিনি করার কথা রয়েছে। পাশাপাশি আজ তিনি লং বিচ হোটেলে অডিটোরিয়ামে শুধু সমাবেশে যোগদান করবেন। আমরা আশা করছি প্রতিটি অনুষ্ঠান আপনারা বাংলাদেশ বেতারের মাধ্যমে সুচারুভাবে শুনবেন এবং আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিটি অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করতে।
4: তো সেই ধারাবাহিকতায় আমরা সবসময় আসলে যেটা করে থাকি আমরা আজও কিন্তু এই কর্মসূচিগুলোর সঙ্গে আমরা থাকব, সঙ্গে আপনারাও থাকবেন, আপনাদেরকে আমরা যুক্ত করব এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা জানিয়ে দেব কখন কি চলছে।
3: তো শ্রোতা বন্ধুরা চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে করতে গান শুনি, দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন ডুলাহাজরা সংলগ্ন, কক্সবাজারের ডুলাহাজরা সংলগ্ন যেখানে মালুমঘাট রয়েছে, যেখানে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি রয়েছে সরকারের, সেখানে তিনি বৃক্ষরোপণের মাধ্যমে এখানে শুভ উদ্বোধন করার, এই কার্যক্রমকে শুভ উদ্বোধন করার কথা রয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই কার্যক্রমে অংশ নেবেন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন তার সুযোগ্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু সারাদিন ব্যাপী একটি বৃষ্টিস্নাত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি শুধুমাত্র খাল খনন করার জন্য আসেননি, তিনি এখানকার যে জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য তিনি প্রথমেই বেছে নিয়েছেন, কিন্তু এই যে বৃক্ষ রোপণের যে বিষয়টুকু আছে তিনি প্রথমেই বেছে নিয়েছেন এই কক্সবাজারকে, যে কক্সবাজার আমাদের জীব বৈচিত্র্যের সাথে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তার সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কক্সবাজারের নাম।
1: পর্যটনের ক্ষেত্রে কিন্তু কক্সবাজার বাংলাদেশের একেবারে পরিচয় বহন করে, আর আমরাও দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এই যে সবুজের ঘেরা গাছপালা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে কতটা উপকারী সে কথাও তিনি জানিয়েছেন তার বিভিন্ন বক্তব্যে, এবং তার কার্যক্রমের মাধ্যমে আসলে কথায় শুধু বলা নয়, কাজে যে প্রমাণ করতে হয় সেটাই কিন্তু আজকে শুরু করেছেন। আমরা জানি 5 বছরে যে 25 কোটি বৃক্ষ রোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আজ সেই কর্মসূচির উদ্বোধন হবে। আমরাও এভাবে চাই যে বাংলাদেশ আসলে সকল ক্ষেত্রে এগিয়ে যাবে, সেটা প্রকৃতি হোক সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই উন্নয়নটা চাই।
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ডুলাহাজরা সাফারি পার্ক সংলগ্ন যে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল, সেখানে এসে উপস্থিত হওয়ার পর এখানকার যে প্রশাসনিক ভবন রয়েছে এবং অডিটোরিয়াম রয়েছে সেখানেই তিনি তার স্ত্রী সহ, আমরা দেখছি যে তার সাথে যে বহর রয়েছে তাদেরকে সহ তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। এই ফাঁকে আপনাদের একটু এখানকার ভৌমণ্ডলীয় জলবায়ু পরিবর্তনের ক্রান্তি লগ্নে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এখানেই আমাদের দেশে বৃক্ষ রোপণ কতটা জরুরি সেই প্রসঙ্গটি আমরা বলতে চাই।
1: প্রত্যেকটি দেশের আয়তন অনুসারে আয়তনের 25 ভাগ কিন্তু বনায়ন থাকা একেবারে বাঞ্ছনীয়, প্রত্যেকটা দেশের যে আয়তন আছে সে আয়তনের 25 ভাগ বনায়ন থাকতে হয়। আমরাও কিন্তু সেই লক্ষ্যমাত্রায় আমরা আমাদের সরকার কিন্তু কাজ করছে, এবং আমরা যদি মালুমঘাট বনের কথা বলি এখানকার একটু বৈশিষ্ট্যের কথা বলতে চাই, যেমন টিলা পাহাড়ে ঘেরা সবুজে ঘেরা গাছপালার কথা বলছিলাম, গর্জন ঢাকিজাম তেলসুর কিংবা চম্পা ছাতিম এই গাছগুলোর সমারোহ কিন্তু দেখা যায়। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে পাহাড়ে হাতির পাল সহ নানান রকম প্রাণীও কিন্তু রয়েছে এই মালুমঘাট বনাঞ্চলে, এবং এই সংরক্ষিত বনাঞ্চলটা কিন্তু আমাদের জীব বৈচিত্র্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ একই সঙ্গে বৈচিত্র্যপূর্ণ কিন্তু একটা জায়গা। আর ডুলাহাজার অবস্থান যদি বলি, এটি মূলত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত।
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পেয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে এখানে এসে উপস্থিত হয়েছেন একটি প্রশাসনিক ভবন, এবং এখানে একটি আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও আপনাদেরকে পরবর্তী আপডেট জানাতে পারব। আমরা যতটুকু জানি যে তিনি ডুলাহাজরা সাফারি পার্ক এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের সামগ্রিক যে দর্শন সুন্দর যে দিক,
1: হ্যাঁ সামগ্রিক যে অবস্থাটা আসলে তিনি যখন
0: পরিদর্শন করবেন সঠিক, এবং কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি তিনি এখানে যে 25 কোটি বৃক্ষ রোপণের যে কর্মসূচি 5 বছর ধরে যে সেটি উদ্বোধন করবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করছি আবারও আপনাদের এই অনুষ্ঠানে সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দসিতে জানাচ্ছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান জুলাহাজার সাফারি পার্ক পরিদর্শন শেষে এখানকার মালুমঘাট সংরক্ষিত বনে যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করার উদ্দেশ্যে তিনি এসেছিলেন। সেখানে কিন্তু তিনি বৃক্ষরোপণ করেছেন এবং এই কর্মসূচির উদ্বোধন করেছেন।
1: উদ্বোধন এর মধ্যে হয়ে গেছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি। অর্থাৎ আমাদের যে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা আছে, আজ কিন্তু এর উদ্বোধন হয়ে গেল।
0: চকরিয়া উপজেলার ডুলাহাজরা ও বালুরঘাম অঞ্চলটি আমরা যেমনটি বলছিলাম যে ঘন চিরহরিৎ বনাঞ্চল এবং ছোট বড় পাহাড়ে ঘেরা। এখানকার কৃষিতে পাহাড়ি এবং সমতলের মানুষের এক অভূতপূর্ব অপূর্ব মেলবন্ধন আমরা দেখতে পাই এবং বন্যপ্রাণী ও প্রকৃতির সাথে সহাবস্থান এখানকার মানুষের জীবনযাত্রার অংশ। এবং আমরা শুধুমাত্র কক্সবাজারের এই ভৌগোলিক অবস্থানের কথাই আজকে বলতে চাই না, যেহেতু দেশব্যাপী ৫ বছর ধরেই কিন্তু এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ মাননীয় প্রধানমন্ত্রী তা স্বস্তিক করেছেন। সেখান থেকে আমরা বলতে চাই যে সারা দেশব্যাপী যে আমাদের যে জীব বৈচিত্র্য রয়েছে, আমরা আশা করছি এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের যে ঐতিহ্যগত জীব বৈচিত্র্য রয়েছে সেটাকে আমরা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারব এবং ফিরে পাব সেই আমাদের বাংলাদেশের আগের সে সোনার পরিবেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যে এর পরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাবেন শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করতে, তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পেকুয়াতে। সেখানে আপনারা অবশ্যই জানেন যে কক্সবাজার জেলার প্রথম শহীদ, সেই ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে প্রথম সারির শহীদের একজন কিন্তু মোহাম্মদ ওয়াসিম। সেখানে তার কবর এবং তার কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এবং তিনি যে শহীদদের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন করছে এই সরকার প্রধানমন্ত্রীর এই সফরে এই অংশ থাকা কিন্তু এটি মূল কারণ এবং

0: হোটেলে সেখানে
1: সুধী সমাবেশে যোগ কথা রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি কর্মসূচিতে আপনাদের আশাবাদ ব্যক্ত করছি
0: এবং আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি দেশের গানে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কক্সবাজার জেলার মালুমঘাট সংরক্ষিত বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বন্ধুরা, এরপর জানাতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন পেকুয়া পৌরসভার ও নবগঠিত মাতামুহুরী উপজেলার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেটি সরাসরি সম্প্রচার করা হবে। চলুন তার আগে শুনি দেশের গান।

সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদের সাথে জানাচ্ছি, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী পিয়েনখালী ইউনিয়নের পাতলি খাল উদ্বোধন করার পরে পথসভা শেষ করে টুলহাজরা সাফারি পার্কে তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি যে গাছ বৃক্ষরোপণ সেটি তিনি করেছেন এবং টুলহাজরা সাফারি পার্ক থেকে তিনি কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি তিনি মালুমঘাটে চলে এসেছেন সংরক্ষিত বনে, যেখানে তিনি এখানেও তার বৃক্ষরোপণের কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার চারদিকেই কিন্তু সাজরাজ রব দেখা যাচ্ছে এবং তাকে এই এলাকা এবং এই বনাঞ্চল সম্পর্কে বিস্তারিত বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি আমরা, তাকে বিভিন্ন বিষয় এখানে জানানো হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আজ সকাল থেকেই বৃষ্টি স্নাত সময় আমরা আপনাদেরকে সরাসরি মূল অনুষ্ঠানে সংযুক্ত করছি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এখানকার যে এলাকায় তিনি এসেছেন, এই মুহূর্তে সেখানকার এলাকা সম্পর্কে সরেজমিনে পরিদর্শন করছেন এবং দেখছেন চকরিয়া পেকুয়া অঞ্চলের রাজনীতিতে এবং সমাজসেবায় ঐতিহাসিক ব্যক্তিত্বের পাশাপাশি জনগণের ভূমিকা কিন্তু আমরা শুরু থেকেই জানি। এখানে এই অঞ্চলটি ঘন চিরহরিৎ বনাঞ্চল এবং ছোট বড় পাহাড়ে ঘেরা এবং এখানকার কৃষ্টিতে পাহাড়ি ও সমতলের মানুষের এক অপূর্ব মেলবন্ধন কিন্তু আমরা জানি। বন্যপ্রাণী এবং প্রকৃতির সাথে সহাবস্থান এখানকার মানুষের জীবনযাত্রার একটি বড় অংশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বহরের আরো অন্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তিনি এখানকার কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিতে আমরা দেখতে পাচ্ছি।
1: বিভিন্ন বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলছেন, নিশ্চয়ই তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছেন। আর আমরাও আপনাদেরকে জানিয়ে রাখি, পেকুয়া যে পৌরসভা এটা কিন্তু নবগঠিত হয়েছে 2026 সালে, কিন্তু এটা স্বীকৃতি লাভ করে এবং নবগঠিত এই পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর যদি কিছু তথ্য আমরা বলতে চাই, বলতে হবে এর উত্তলে কিন্তু শিলখালি এবং বারবাকিয়া ইউনিয়ন রয়েছে এবং পশ্চিমে রয়েছে মগনামা ইউনিয়ন অবস্থিত। এবং আমরা পৌরসভা যখন গঠিত হয় তখন ওই অঞ্চলের কিন্তু বিভিন্ন বিষয়ে উন্নয়নের একটা ছোঁয়া কিন্তু পাওয়া যায়। যেমন পৌরসভা ঘোষণার ফলে রাস্তাঘাট, ড্রেনেজ, সড়ক বাতি থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি কিংবা অবকাঠামোগত যে উন্নয়ন আছে এবং নাগরিক সেবা যে বিষয়গুলো আছে সেই নাগরিক সেবার পরিধিটাও কিন্তু বৃদ্ধি পায়।
0: শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে কিন্তু যেটা আমরা বলছিলাম যে ডুলাহাটার সাফারি পার্ক পরিদর্শনে তিনি যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু এই মুহূর্তে সেই ডুলাহাটার সাফারি পার্ক পরিদর্শন করছেন এবং আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানকার যারা উপস্থিত, যারা অপেক্ষা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তারা কিন্তু মুহুর মুহুর করতালি এবং স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন। এই সেই ডুলাহাটার সাফারি পার্ক, যেখানে যে ভৌগোলিক দিক থেকে যার বৈচিত্র্য অপরিসীম, এটি মূলত আরাকান পাহাড়ের বর্ধিত অববাহিকা এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী সমভূমির মধ্যবর্তী একটি ট্রানজিশনাল জোন বা রূপান্তরিতকালীন অঞ্চল হিসেবে আমরা সেটা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে একটি ম্যাপ রাখা হয়েছে বিশাল আকৃতির এই ডুলাহাজরা সাফারি পার্কে, তার সামনে এসে তিনি দাঁড়িয়েছেন এবং এখান থেকে তাকে এখানকার কর্মকর্তা এই যে ডুলাহাজরা সাফারি পার্কের যে মানচিত্র বা যে গঠন প্রকৃতি বা যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে বা যেভাবে এটিকে ডিজাইন করা হয়েছে, যে নকশাটি রয়েছে সেই নকশাটি তাকে দেখানো হচ্ছে এবং তিনি এখানে প্রশ্ন করে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হচ্ছেন।
1: তারা কিন্তু একেবারে নকশার সামনে দাঁড়িয়ে আছেন এবং বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নকশার মধ্যে ইশারা করে কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন কিংবা তারা বলছেন। আসলে কাজের যে অগ্রগতি আছে সেটাই কিন্তু পরিদর্শন করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে থাকা যে গণ্যমান্য যে ব্যক্তিরা আছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডুলাহাজার
0: শ্রোতা বন্ধুরা, আমরা বনুলিশালের প্রতি সংযুক্ত করছি।
2: আমরা যেদিন দাঁড়িয়েছি সবথেকে গুরুত্বপূর্ণ।

0: শ্রোতা বন্ধুরা, যেমনটি আপনাদের বলছিলাম, এতক্ষণ তিনি এই ডোলাহাজার সাফারি পার্ক পাঁচ বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি, সেটি কিন্তু এখানেও তিনি সেটা উদ্বোধন করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ডোলাহাজার সাফারি পার্ক সম্পর্কে এখানকার কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জানলেন, প্রস্তুত করলেন এবং এই মুহূর্তে তিনি এখানে বৃক্ষরোপণ করবেন। আমরা যতটুকু জানতে পারলাম যে 25 কোটি বৃক্ষ এই পাঁচ বছর ধরে আগামী পাঁচ বছর ধরে বৃক্ষরোপণ করা হবে, তার মধ্যে প্রথম বছরে কিন্তু 5 কোটি বৃক্ষরোপণের যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃক্ষ রোপণের জন্য বেছে নেওয়া হয়েছে কিন্তু এই কক্সবাজার জেলাকে। এবং এই কক্সবাজার জেলার ইতিমধ্যে আজকে থেকে এর মধ্যেই 41 লক্ষ বৃক্ষ কিন্তু এই কক্সবাজারে রোপণ করা হবে। সেটি এই যে মাননীয় প্রধানমন্ত্রী এখন ঠিক এই মুহূর্তে যে বৃক্ষটি রোপণ করছেন, এর মধ্য দিয়ে কিন্তু এই কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 1980 সালে কিন্তু 9 হেক্টর জায়গা জুড়ে হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল এই ডোলাহাজার সাফারি পার্ক এবং পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষণ এবং গবেষণার পরিধি বাড়াতে 1999 সালে কিন্তু এটি সাফারি পার্ক হিসেবে কাজ শুরু করে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভীষণ রকম সেই যে প্রাণিত হবার ক্ষণ, যে বৃক্ষরোপণ 25 কোটি বৃক্ষ চারটিখানি কথা নয়, তবে আমরা আশা করছি একে একে এই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হস্তে বৃক্ষরোপণ করছেন, যে বৃক্ষ কক্সবাজারের মাটিতে, সে তার আলো, প্রয়োজনীয় আলো, প্রয়োজনীয় মাটি এবং প্রয়োজনীয়
1: আলো হয় আসলে বেড়ে উঠবে, আমরা সেই প্রত্যাশাই করছি। আর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এই মুহূর্তে ঘটতে চলেছে, অর্থাৎ বৃক্ষরোপণের যে উদ্বোধন, এই মাত্রই কিন্তু সেই গাছটি লাগানো হচ্ছে। এই বৃক্ষরোপণের মাধ্যমে নিশ্চয়ই আমরাও প্রাণিত হব এবং বৃক্ষ যে আমাদের অকৃত্রিম বন্ধু সেটা কিন্তু বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে কক্সবাজার আমাদেরকে প্রাকৃতিক ঢাল হিসেবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে, বিভিন্ন সময় বলব কেন, আমাদেরকে সবসময় কিন্তু এই কক্সবাজার প্রাকৃতিক ঢাল হিসেবে বাংলাদেশকে কি করে বাঁচিয়ে রাখে।
1: প্রকৃতির যে বিপর্যয়গুলো আছে, আমরা জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যাই বলি না কেন, সেখানে এই সুন্দরবন কক্সবাজার আমাদেরকে রক্ষা করে এবং প্রকৃতির ঢাল হিসেবে প্রকৃতির যে উপাদান অর্থাৎ যে বৃক্ষরা আসলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আসলে আমাদেরকে যেভাবে রক্ষা করে, সে বৃক্ষের রোপণই হচ্ছে। আমরা দেখলাম গাছটি লাগানো হয়েছে, এর মধ্যে পানি দেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, একটু একটু করে মাননীয় প্রধানমন্ত্রী সামনের দিকে এগুচ্ছেন। এখানে অনেকগুলো বৃক্ষ কিন্তু লাগানোর যেই কর্মসূচি নেওয়া হয়েছে সেই গাছের অগ্রগতিও তিনি দেখছেন। সেই গাছগুলোও কিন্তু কিছু কিছু গাছ হয়তো আগেই গর্তে রোপণ করা হয়েছে, মাটিটা এখন চাপা দেওয়া হচ্ছে। বৃক্ষ রোপণের যে পর্যায়ক্রমে যে কাজগুলো আছে সেগুলো ধাপে ধাপে কিন্তু এগিয়ে নিচ্ছেন সবাই এবং প্রধানমন্ত্রীও তার তদারকি করছেন।
0: এবং শ্রোতা বন্ধুরা দেখার মতো দৃশ্য হচ্ছে যে এখানে কিন্তু একটি গাছ সাধারণত একটি বৃক্ষ রোপণ করা হয়, কিন্তু এখানে আগে থেকেই অনেকগুলো বৃক্ষ রোপণের জন্য যে গর্ত করে রাখা হয় মাটিতে সেটি করা হয়েছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় শতখানেক গাছ এখানে সুন্দর করে রাখা আছে, চারা গাছ, যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক সহস্তে সেই মাটির যে তার বৃক্ষের যে বাড়ি, বৃক্ষের যে গোড়াটি, সেখানে সুন্দর হাতে সহস্তে যত্নের সাথে তিনি তা রোপণ করে যাচ্ছেন এবং পানি দিয়ে তাকে সেখানটাতে তার স্থানটি অবস্থানটিকে চিরস্থায়ী হোক যেন সেভাবে করে তিনি জল ঢেলে পানি ঢেলে তাকে বাঁচিয়ে আবার একটি বৃক্ষের কাছে চলে যাচ্ছেন একের পর এক।
1: মানে একের পর এক বৃক্ষকে মাটির আবরণে ঢেকে দিচ্ছেন, সেই সঙ্গে পানি সেচ দিয়ে বৃক্ষ রোপণের সকল পর্যায়ে কিন্তু তিনি সম্পন্ন করছেন।
0: এবং এটি সাধারণত যেমন একটি স্মারক বৃক্ষ হিসেবে বিভিন্ন জায়গায় লাগানো হয়, এটি কিন্তু সেই বৃক্ষরোপণ নয়। যেমনটা আপনাদের বলছিলাম যে এবছর 5 কোটি বৃক্ষ লাগানো হবে, তার মাঝে কক্সবাজারে সবচেয়ে বেশি বৃক্ষ লাগানো হবে সেটি নির্ধারণ করা হয়েছে এবং কক্সবাজারেই লাগানো হবে 1 কোটির যে সীমা, একটি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে, সেই হিসেবে কিন্তু এগুলি হচ্ছে সেই 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবেই মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বৃক্ষ লাগাচ্ছেন। আপনাদের যদি একটু বলি কক্সবাজারের মাটির জন্য প্রয়োজনীয় যে বৃক্ষ সেই বৃক্ষগুলো সম্পর্কে যদি আপনারা একটু বলি, আধা চিরহরিৎ, চিরহরিৎ এবং উপকূলীয় ঝড় বাতাস সহনশীল চার ধরনের দেশীয় বৃক্ষ রোপণ করা সবচেয়ে উপযোগী এই অঞ্চলের জন্য। আপনারা যারা আমাদের শুনছেন কিংবা আপনারা যারা বৃক্ষ রোপণ করতে চান এবং আপনারা নিজেরাও নিজেদের অবস্থান থেকে গাছ লাগাতে আগ্রহী, বৃক্ষ লাগাতে আগ্রহী, তাদেরকে বলছি যে আপনারা যারা আপনাদের প্রয়োজন যে স্থানে আপনি যে এলাকায় আপনি অবস্থান করছেন সেখানকার জলবায়ু এবং মাটির চিন্তাধারা অনুযায়ী প্রয়োজনীয় বৃক্ষটি সেখানে আপনি রোপণ করুন।
1: মাটি এবং পরিবেশের ধরন অনুযায়ী আসলে গাছ নির্বাচন করলে সেক্ষেত্রে গাছের টিকে থাকার সম্ভাবনা যেমন বেশি থাকে, গাছ বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে, বিস্তারের সম্ভাবনা আরো বেড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও একই কথা বলেছেন, আর আমরাও কিন্তু সবার প্রতি সে আহ্বান রাখতে চাই যে আসুন আমরা আসলে বিভিন্ন এলাকার মাটি এবং প্রকৃতির ধরন অনুযায়ী আমরা বৃক্ষ নির্বাচন করি এবং বৃক্ষরোপণের এই কর্মসূচিকে আমরা ব্যক্তিগত পর্যায়েও ছড়িয়ে দিই।
0: গর্জন, এটি কিন্তু কক্সবাজারের গর্জন গাছের কথা বলছি, এটি কক্সবাজারের অঞ্চলের জন্য একটি আদি এবং প্রধান বৃক্ষ। অর্থাৎ কক্সবাজারে যাচ্ছেন আপনি এবং বৃক্ষ দেখছেন, সেখানে গর্জন আপনি পাবেন না এমনটা হতেই পারে না। এখানকার বেলে দোআঁশ মাটিতে গর্জন গাছ খুব দ্রুত এবং সুউচ্চ হয়ে বেড়ে ওঠে। এবং আরেকটি বৃক্ষ হচ্ছে সেগুন এবং চম্পা ফুল, অত্যন্ত মূল্যবান কাঠ এবং পাহাড়ি ঢালের জন্য উপযোগী হচ্ছে এই বৃক্ষ। এখানে যে বৃক্ষগুলো বা যে গাছের চারাগুলো লাগানো হচ্ছে তা কিন্তু সবই এই শিলকড়ই, গর্জন কড়ই, চঞ্চল তুন, তেলসুর এবং ঠাকির জামের মধ্যেই বিদ্যমান। তেলিসুরি সম্পর্কে যদি একটু বলি, এই গাছটি এই অঞ্চলের আর্দ্র বনাঞ্চলের উপযোগী ঐতিহ্যবাহী গাছ। অর্থাৎ আপনারা জানেন কিন্তু শ্রোতা বন্ধুরা, কক্সবাজারের মাটি বেলে দোআঁশ মাটি এবং দোআঁশের যে বালুর অংশই এখানে বেশি, তাই এখানে যে বৃক্ষগুলো হয় তা এই বেলে দোআঁশ মাটিতে উপযোগী হয়ে যারা বর্ধনশীল হতে পারে এবং যাদের গোড়া একদম খুব গভীর পর্যন্ত যেতে পারে সেই বৃক্ষগুলোই কিন্তু কক্সবাজারের মাটিকে বেছে নেয়। পাশাপাশি ফলদ এবং বন্যপ্রাণীর খাদ্য উপযোগী বৃক্ষ কিন্তু এখানে এই সাফারি পার্কে সংরক্ষিত রয়েছে, বনে সংরক্ষিত রয়েছে। সেখানের মধ্যে রয়েছে যেমন চাপালিশ, যেটিকে আমরা চামল হিসেবেও জানি, এর ফল বুনো হাতি এবং বানরের অত্যন্ত প্রিয় খাবার। আপনারা জানেন যে এই সাফারি পার্কে কিন্তু কি রয়েছে,
1: এই ধরনের প্রাণীগুলো রয়েছে এবং বুনো হাতির পাল পাহাড়ের বিচরণ করে, খুব পরিচিত একটা দৃশ্য। আর আমরা যেটা সবসময় বলে থাকি বৃক্ষরোপণের ক্ষেত্রে ফলদ, বনজ এবং ঔষধি তিন প্রকারের গাছের কথা, শুধু ফলদ, বনজ, ঔষধি নয়, একেবারে বাংলার প্রকৃতির সঙ্গে বিভিন্ন অঞ্চলের সঙ্গে মিলেমিশে আছে যেসব বৃক্ষ, যেসব গাছ, সেগুলি কিন্তু নির্বাচন করা হচ্ছে এবং সেগুলি লাগানো হচ্ছে। আমরাও চাই আপনারাও এভাবে অনুপ্রাণিত হবেন।
0: বৃক্ষরোপণের পর দোয়া হচ্ছে, আমরা আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি।
2: ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعظائم غفرتك والغنيمة من كل بر وسلامة من كل اسم لا تدع لنا ذنبا الا غفرته ولا هم الا فرجت ولا دين الا قضيتها يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকের দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গুলোকে আয়োজিত আজকে আমরা এই মিশন থেকে আমরা হাত তুলেছি, আমাদের হাত খেলা কবর মঞ্জুর করেনি আল্লাহ। আজ দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে আপনি কবর মঞ্জুর করেনি আল্লাহ। আল্লাহ এই সকল 25 কোটি
3: পঁচিশ কোটি বৃক্ষকে আল্লাহ যেহেতু নেকি দান করবেন, লক্ষ কোটি কোন বৃদ্ধি করবেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে পৌঁছায় তিনি আল্লাহ রব্বুল আলামিন এর হাজির হব। আমাদের প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা মরহুম আফতার মাত্রা দান করেন আল্লাহ, তাকে বেহেস্তে শান্তিতে নসীব করুন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সওয়াব আল্লাহ তাদেরকে বেহেস্তি হিসেবে কবুল মঞ্জুর করুন আল্লাহ। আমাদের আসাদ রহমান কবর আল্লাহ কবরকে জান্নাতের বাগান দাঁড়িয়ে দিন আল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্বাস্থ্য দিগাই কামনা করেন আল্লাহ। আমাদের প্রধানমন্ত্রীর সহদর মনে জুবাইদুর রহমানকে আল্লাহ দিগাই কামনা করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারাস রহমানের সুস্বাস্থ্য দিগাই কামনা করেন আল্লাহ, তাদেরকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ, তাদের দুশ্মনে দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সকল দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وارحمنا معهم بحق لا اله الا الله محمد رسول الله
4: এই মাইক দেন তো মাইক দেন
5: কথা বলবে তো
4: শুভ
6: আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রথম কৃতজ্ঞতা, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশের যেই সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি পরিবেশের দিকে অনেক নজর দিয়েছেন, সেই জন্য ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। একই সাথে দেশের যে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব, সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে রাজি হওয়ার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই কথা বলে আমি শেষ করলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের দেশব্যাপী এই 25 কোটি বৃক্ষরোপণে আজকে উদ্বোধনী ঘোষণা করবেন, এবং আমি কথা দিতে পারি যে ইনশাআল্লাহ আগামী 5 বছরে শুধু 25 কোটি নয়, 25 কোটি থেকে বেশি গাছ লাগানো হবে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম।
4: কেমন আছেন আপনারা?
7: ভালো আছেন স্যার।
4: আজকে এখানে এলাকাবাসী উপস্থিত আছেন এবং একই সাথে মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছেন। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বিগত নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম, নির্বাচনের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি তাহলে আমরা দেশে রোপণ অভিযান করব, এবং আমাদের লক্ষ্য থাকবে বছরে অন্তত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 5 কোটি গাছ লাগানো, আগামী 5 বছরে 25 কোটি গাছ চারা রোপণ করব আমরা। আমি দেশের যে যেখান থেকেই এই অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে অনুরোধ করব, এই অনুরোধটি হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চয়তা দিই, সুন্দর একটি পরিষ্কার একটি দূষণমুক্ত একটি দূষণমুক্ত একটি দূষণমুক্ত বায়ু যারা বায়ু যাতে করে তারা শ্বাসের সাথে নিতে পারে, এবং একই সাথে এমন একটি পরিবেশ যে পরিবেশটি পরিষ্কার হবে এরকম একটি পরিবেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আমরা অনেক মুক্ত পরিষ্কার বিশুদ্ধ একটি বাতাসে আমরা রূপান্তর করতে পারব। আজকে আনুষ্ঠানিকভাবে বিশেষ করে এখানে খুব সম্ভবত বিভিন্ন জেলার প্রশাসকবৃন্দ আপনারা হয়তো এখানে সংযুক্ত আছেন এই অনুষ্ঠানে, আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার স্বশ এলাকায় আপনার স্বস্ব এলাকায় আপনার জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য যে সকল উদ্যোগ প্রয়োজন, দয়া করে সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি। আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করি, আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যাশা যে আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে বুক ভরে মুক্ত শ্বাস গ্রহণ করতে পারে সেরকম একটি ইনশাল্লাহ পরিবেশ আমরা গড়ে তুলতে পারব। আসসালাম।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ভীষণ মুগ্ধ দৃষ্টিতে শুনলাম এবং দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তথ্যগতভাবে তার আন্তরিকতায় যেভাবে তিনি বাংলাদেশকে সাজাতে চান, দূষণমুক্তভাবে সাজাতে চান। শুধুমাত্র আবাসস্থল নয়, দূষণমুক্ত একটি আবাসস্থল তিনি পৃথিবীর মধ্যে এই যে আমাদের ভালোবাসার প্রাণের বাংলাদেশ তাকে দেখতে চান, সেভাবেই কিন্তু তিনি তার বক্তব্যে বললেন। এবং এই কারণেই তিনি 25 কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির যে আয়োজন করেছেন সেই অভিযানের উদ্বোধন, শুভ উদ্বোধন করলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই ডুলা হাজরা সাফারি পার্ক থেকে তিনি পৌঁছে যাবেন কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার নবগঠিত মাতামহারী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কার্যক্রমে। শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা এই ফাঁকে গানের কাছে চলে যাই।

0: সুপ্রিয়তা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ইতিমধ্যেই শহীদ মোহাম্মদ ওয়াসিম কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎকার শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছে গেছেন। নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি ইতিমধ্যেই করেছেন এবং মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি করেছেন। এবং এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে উপস্থিত, যে জনগণ রয়েছেন এখানকার মানুষ যারা রয়েছেন উদ্গ্রীব, তাদের সাথে তিনি তাদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন।
1: কখনো বিএনপি দেশের স্বার্থে কথা বলে, জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয় দেশ এবং দেশের মানুষের স্বার্থ। দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, বর্তমানে আমরা কাজ করব, ভবিষ্যতে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলবো, কাজ করব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজকে যেহেতু এখানে জনসভার আমাদের কোন অনুষ্ঠান নেই, এইখানে জনসভা ইনশাল্লাহ বহু বছর আগে একবার আমি করেছিলাম, সন্ধ্যা সময়ে হাঁস মুরগি গরু ছাগল আমরা বিতরণ করেছিলাম এখানে। ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের এখানে মাঠে আসবো, আপনাদের সাথে কথা বলবো, এখানে আমরা ইনশাল্লাহ বিশাল জনসভা করবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এতক্ষণ নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন স্থলে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং এখানে তিনি জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য, তার ভাষণ প্রদান করেছেন। তার সাথে রয়েছেন তার সুযোগ্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যতটুকু এরপর পরে কিন্তু তিনি চলে যাবেন, এখানে যে জনসভাটি রয়েছে চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভা, সেখানে তার অংশ নেবার কথা রয়েছে। এই ইয়েতে ফাঁকে ফয়সাল, একটু পেকুয়া নিয়ে, পেকুয়া যে উপজেলা এ সম্পর্কে তুমি একটু কিছু বল।
2: কক্সবাজার জেলার একেবারে নতুন প্রশাসনিক যে ইউনিট পেকুয়া পৌরসভা, কিন্তু 2026 সালের মে মাসে কিন্তু চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে পেকুয়া সদর এবং মেহেরনামা মৌজার নির্দিষ্ট অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু স্বীকৃতি লাভ করে। এবং নবগঠিত এই পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যেমন এই পৌরসভাটির পূর্বে যেমন পেকুয়া উপজেলা ঘোষণার পর থেকে কিন্তু এটিকে আধুনিক শহরে রূপান্তরের দাবির ধারাবাহিকতায় সরকার এই চূড়ান্ত গেজেট কিন্তু প্রকাশ করে। এবং আমরা জানি যে পৌরসভা ঘোষণার মাধ্যমে নাগরিক সুবিধাগুলো বাড়বে, আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই পথেই এগুচ্ছেন। পৌরসভা ঘোষণার পরপরই পৌরসভার ক্ষেত্রে যেটা হয়, রাস্তাঘাট, ড্রেনেজ, সড়ক বাতি, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সহ অবকাঠামোগত যে উন্নয়ন আছে, যে নাগরিক সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলোর পরিধি কিন্তু বৃদ্ধি পায়। এবং আমরাও চাই এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি উপজেলা, জেলা এভাবে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আসলে বাংলাদেশ।
0: শ্রোতা বন্ধুরা, এর আগে আপনাদের যে কথাটা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছে গিয়েছিলেন, শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারের হাতে তিনি কিন্তু ইতোমধ্যে 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র তুলে দিয়েছেন এবং এটি তার এই যে শহীদদের প্রতি আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ মূল্যায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটি আমরা শুরু থেকেই দেখছি। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা এই বিষয়টি বলতে পারছি। এবং আজ কিন্তু সকালে তিনি পিএমখালীতে পথসভার ভাষণ দিয়েছেন, পিএমখালীতে তিনি খাল উদ্বোধন করেছেন এবং তারও আগে তিনি দুলাহাজরা সাফারি পার্কে তিনি যে 25 কোটি বৃক্ষরোপণের যে কার্যক্রম সেটির উদ্বোধন করেছেন, তারও আগে তিনি মালুমঘাটে গিয়েছিলেন এবং সেখানে তিনি বৃক্ষরোপণ করেছেন এবং পরিদর্শন করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কক্সবাজারের পাঁচটি খালও তিনি উদ্বোধন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তিনি পৌঁছে যাবেন চকরিয়া পৌর বাস টার্মিনালে। রাজনৈতিক যে জনসভাটি আমরা সেটিও কিন্তু শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে, আমরা আশা করছি আপনারা সেই অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচারে আপনারা আমাদের সাথে থাকবেন।
2: এর পাশাপাশি আমরা যেটা উল্লেখ করতে চাই যে মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর কিন্তু তিনি আজই কিন্তু স্থাপন করেছেন এবং সেখানের কথা যদি বলি, মাতামোহরি উপজেলার কথা যদি একটু ছোট করে যদি বলতে হয়, এই অঞ্চলের বুক চিরে কিন্তু 287 কিলোমিটার দীর্ঘ যে মাতামোহরি নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর নাম অনুসারে কিন্তু এর নামকরণ করা হয়। এবং বেশিরভাগ এলাকায় কিন্তু উপকূলীয় এবং দুর্গম হওয়ায় পূর্বেও এই বাসিন্দাদের নানান রকম তাদের দাবি দেওয়া ছিল, নতুন উপজেলা হিসেবে এই উপজেলাটি স্বীকৃতি পাওয়ায় এর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতির কিন্তু খুব দ্রুতই উন্নয়ন ঘটবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
0: সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিব। আপনাদেরকে আমাদের জাতীয় সম্প্রচার স্টুডিওতে নিয়ে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানে সরাসরি ধারা বর্ণনা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি ও ফয়সাল আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও হাফিজা আক্তার, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরবর্তী যে গন্তব্যস্থল চকরিয়া পৌর বাস টার্মিনাল রাজনৈতিক জনসভার অনুষ্ঠানটিও সরাসরি শোনার আমন্ত্রণ জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খোদা হাফেজ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ প্রদান করবেন সেখানেও। তো অনুষ্ঠানটি সরাসরি আমরা সম্প্রচার করব, তার আগে চলুন আমরা দেশের গান শুনি।

0: পরিবেশন করেছেন এবং বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একেবারে ক্লান্ত কিন্তু না তার চেহারা দেখে মনে হচ্ছে। এখানে কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেল চারটায় এবং সে চারটায় কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে হাজার হাজার নারী পুরুষ এই চকরিয়াতে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এই জনসভায় ভাষণ দেবেন। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই প্রায় ২০ বছর পর, প্রায় ২০ বছর পর এই চকরিয়াতে উপস্থিত হয়েছেন জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এবং সর্বশেষ এখানে ২০১৭ সালে মাননীয় তৎকালীন দেশনেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন এবং এই চকরিয়ার সঙ্গে বিএনপির দেশনেত্রীর এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের এক অভূতপূর্ব সম্পর্ক রয়েছে, যেমনটি আজ সকালে দেখেছেন। সকালে তিনি এসেই যে পিএম খাল একটি খাল খনন করেছেন, যেখানে এই খাল খননটি কিন্তু আপনারা জানেন যে পিএম খালি ইউনিয়নে পাতিলি যে খালটি খনন উদ্বোধন করেছে, এখানে এটি কিন্তু ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন খনন। এবং এরপরে কিন্তু সেখানে তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি দুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেছেন এরপর। এবং এরপরে কিন্তু তিনি মালুমঘাটে সংরক্ষিত বনাঞ্চলে প্রায় ২৫ কোটি যে বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন সেটির উদ্বোধন করেছেন। এরপরে তিনি জুলাই শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং তিনি কবর জিয়ারত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার জুবাইদা রহমান মাননীয় প্রধানমন্ত্রীর যে পত্নী তিনি তা রয়েছেন
1: রাস্তায়।
0: কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি।
1: এই পর্যন্ত চকরি আইতে আইতে গাড়ি আস্তে আস্তে চালাই আ হুজি এ হারণে দেরিও গিয়ে গই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি চকরিয়া এসছেন, পেকুয়া এসেছেন, মাতামোহরিতে এসছেন, এই এলাকার মানুষের আরজু পুরা হয়েছে। পেকুয়াতে পৌরসভা দিয়েছেন, মাতামোহরিতে উপজেলা দিয়েছেন, মাতামোহরিতে থানা দিয়েছেন। চকরিয়াতে আগেই পৌরসভা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই এলাকার মানুষের যত সমস্ত উন্নয়ন দাবি আছে সকল কিছু পূরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনি। আমি এই অঞ্চলের মানুষের তরফ থেকে স্বাগত জানাই আমাদের প্রিয় নেতা, এদেশের মানুষের সমস্ত মানুষের জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বিএনপির চেয়ারম্যান, এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে আমি স্বাগত জানাই। আমাদের শ্রদ্ধেয় ভাবী এদেশের মানুষের প্রিয় ডক্টর জুবাইদা রহমানকে সাবেক এমপি আর বউ আছে হাসিনা আহমদ আছে হাসার সমস্ত এমপি অকল আছে আর বোধহয় শাহজাহান চৌধুরী, কক্সবাজার সাধারণ এমপি লুৎফুর রহমান কাজল, মহেশখালীর এমপি মহেশখালী খুদ্দিয়ার এমপি আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ, আজিয়া হদন মন্ত্রী রাজ্যসভা হচ্ছে না, এই যে ফানি সম্পদ মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী, এনে বিমান প্রতিমন্ত্রী জনাব মিল্লাত, তারপরে আর বদ্দা নাসির সাহাবর, মীর নাসির সাহাবর হওয়ার সুযোগ্য সন্তান, প্রতিমন্ত্রী মীর হেলাল, ব্যারিস্টার মীর হেলাল, তারপরে আছে শালমারটা বড় বলতেছি, তারপরে আছে শিল্প প্রতিমন্ত্রী, শিল্প বাণিজ্য বস্ত্র পাট শিল্প সবকিছুর প্রতিমন্ত্রী আর কি আমাদের আলম সাহেব। না না আজ আল্লাহ সিরিয়াল আজাদ পর্যন্ত নাই, মন্ত্রী সিরিয়াল বেশি তো। তারপরে এই আজাদ কিছু পানিশন আমাদের পঞ্চগড়ের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, আজাদ তো আর আসে নাই আগে মনে হয়। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি বগুড়ার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারপরে আর আফা আছে স্বামী মারা স্বপ্ন আফা নয়াগরিয়ের এমপি তো মহিলা এমপি নবা, আজি এটা আইসা হতা হইতেছে আর না হয়তো হতা হইতে পারিব না হইতে না। তারপরে এটা আর আর ফেকো চকরিয়া এবং মাতামুরির সমস্ত এলাকার বেকুন সভাপতি সেক্রেটারি হল আছে, এনাম সাহেব সভাপতি আছে, নূর ইসলাম সাহেব হায়দার সাহেব আছে, অন্যান্য মন্ত্রী আছে, আর আর এমপি সাহেব আছে, চকরিয়ার কৃতি সন্তান ওবা সিটাং দাইয়ের এমপি ইয়ে খন্ড আবু সুফিয়ান সাহেব, ওই চট্টগ্রামত আবু সুফিয়ান সাহেব আর আর চকরিয়ার কৃতি সন্তান। তারপরে আস্তে আস্তে সিরি এলা ইর ইয়া জসিম তিয় নয়াগরি আর আর এমপি ইয়েতে চন্দনাই সাহেব অলি সাহেবর ফোয়ারে ডিভিড দিয়ে রাই বা সিনা নবা এইবার জসিম উদ্দিন সাহেব। তারপরে আর আর নেতা এই ফটিয়ার তো এমপি ইয়েতে আনাম সাহেব চিনে না, ইয়ার পরে আর আর নেতা শ্রদ্ধেয় নেতা জনাম নুমান সাহেবর হুয়া আবদুল্লাহ নুমান সাহেবর হুয়া ভাই ভূতন নাম পরিচয় কই দিও সাইদ আল নুমান ওই জন্য আরো আছে না যাই জেরিবাবু তো ফরান মানুষ আর কেউ আছে না সাইদি আচ্ছা হ্যাঁ আর আছে না বাকি আছে কেউ না জিরি বাবুরে এটা বনু চিনে হ্যাঁ বান্দরমানার রাজারও হুয়া সাজিং গুরুজেরি এমপি বেকুনে সিরন আর আর ভাষ্যবর্তী মানুষ পরিচয় করাতে করাইতে আধা ঘন্টা গেইয়ই বক্তৃতা দিতে গেলে হন রাজ্যে বেগুই আই হন হতা নহইয়াম ইলেকশনের আগে আগে কি হইলাম ওবাসলেনর হাস্যবাজার সিটাং মহাসড়ক খাইতে গেলে মরথুয়ালায় এড়ামলায় সরকার লায় এবং এই সরকারের প্রধানমন্ত্রী লাগে, প্রধানমন্ত্রী আজি আসছে না আজ দুপুরে হব মহাসড়ক ছ না ছলেন ছ না দিব আল্লাহ দিলে এখন বুঝিও। তারপরে এদেশের লবণ চাষি অকল মরে গিয়ে লবণের দাম নাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ করছিলাম তুমি বেকুনলের মিটিং করছে শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রী বেকুনলে মিটিং করছে খাওয়া দে বাজারের মধ্যে এক প্যাকেট এক কেজি লবণ খাওয়া দে চল্লিশ টিং তো বিয়াল্লিশ টিং অন অভা আর লবণ চাষি মাঠত মধ্যে পনেরো টিং অন অভাই এক কেজি বরাবর ফানে হন আগে হম করি হলেও অনতুন এই দেশের লবণ চাষি হলরে একদম সর্বনিম্ন পনেরো টিয়া এক কেজি হতে দিয়া করিব বেশি দিলে দিব এমন ছষট্টি টিয়া রাজি আছে না সম্পর্কে ওই না কথা নহকা ওই না আচ্ছা দিব আল্লাহ দিলে ইয়ার পরে বাদ বাকি হতা আটশো হাজার যাইয়ে রইব ব্যাংকে সিরিঙ্গে দিব না সাতশো হাজার শহর যাইয়ে খাজল সাহেব তারা কিছু না চাইব না এটা বেকিং পাইবা। এই চকরিয়ার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ, এই চকরিয়া পেকোয়া মাতামুরি বিএনপির গাটি যুগ যুগ ধরে তারা বিএনপিকে সমর্থন করেছে। আমি এমপি থাকার পরে যখন কারাগারে গেলাম আমার বর্তমানে আমার চাইতেও বেশি ভোট দিয়ে আমার স্ত্রীকে তারা সংসদে পাঠিয়েছে, তারা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে সারা বাংলাদেশের মতো এখানেও আমাকে নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এই এলাকার জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, সবই দিয়েছেন আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দুই হাত ভরে দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে সকল কিছু দিয়ে গেছেন, আজকে আপনি সব আস্তে আস্তে দেখেছেন। পাতিলিখাল রামতে ওখানে গিয়েছেন, সদরে ওখানে গিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইবার ওখানে গিয়েছেন। আপনি সাফারি পার্কে গিয়েছেন, এই সাফারি পার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি পেকুয়াতে গিয়েছেন, সেই উপজেলার প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি মাতামোহরিতে গিয়েছেন, ওইখানে সেই অঞ্চলের সমস্ত মানুষের পুলিশ তদন্ত কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন, আজকে সেটা আপনি পূর্ণাঙ্গ থানা এবং উপজেলা করে দিয়েছেন। যে রাস্তা দিয়ে আপনি এসছেন 2001 সালের সরকারের সময় চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মহেশখালী বন্দরের রাস্তা, এই রাস্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আপনি সেটা চৌড়া করে দেওয়ার জন্য গত কয়েকদিন আগে এক না এক সবাই আপনি পাশ করে দিয়েছেন। সুতরাং আমাদের সব চাওয়া পাওয়া শেষ। মাতারবাড়ি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যোগাযোগ যখন প্রশস্ত সড়ক দিয়ে প্রতিষ্ঠিত হবে, এই এলাকা হবে খাতুনগঞ্জ কোরবানীগঞ্জ। অনবা মাতারবাড়ি তো না আরোগ্য সড়ক বিল নাজুদ্দিন ওয়াইয়ার ইবে আইলি একমাত্র বন্দর এলাকার সন্নিহিত সমস্ত শিল্প প্রতিষ্ঠানের এলাকা। আর কিছু অবা সাহেবের আছে না কিছু? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় কর। ওই যে ফর্দা একান দিয়েওয়া ইয়া নল মহাসড়ক দেখানো যাবে, আর নইলে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে চকরিয়ার চিরিঙ্গা ব্রিজ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত বাঙ্গার মুখ পর্যন্ত সকল রুখে লোকারণ্য ওইখানে মাইক দেওয়া হয়েছে, এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, তারপরেও নিরাপত্তার জন্য এই স্ক্রিনটা দেওয়া হয়েছে বলে তারা দেখতে পাচ্ছে না। যাই হোক, অন্ধকারে আর আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই। সুতরাং আপনি দুই চার কথা যা আমাদের উদ্দেশ্যে বলবেন সেটা আমাদের জন্য এখানে স্মরণীয় বাণী হয়ে থাকবে। আমি এখন আহ্বান করছি, শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবেন, বক্তৃতা নয়, আমাদের নতুন এমপি এই কক্সবাজারের এককালীন পাবলিক প্রসিকিউটর পিপি, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পিপি হয়েছিলেন উনি, এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমারা স্বপ্না, শুধু আহ্বান করবেন, সময় নাই। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সহ উপস্থিত মন্ত্রীবর্গ, উপস্থিত সকল এমপিবর্গ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় জনগণ কক্সবাজার জেলার ভাই ও ভাই ও বোনেরা, বক্তব্য দেব না। প্রিয় সমাবেশ, আমরা কক্সবাজারবাসী সমুদ্র সৈকতে যাই সমুদ্র অস্ত্র দেখতে। আজকে কক্সবাজারের সকল মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কক্সবাজারে নূতন সূর্য উদয় দেখতে। আমরা আজকে নূতন সূর্য পেয়েছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের মাঝে নূতন সূর্য হিসেবে এসেছেন, আমরা আর কিছুই চাওয়ার নাই। এখানে আমাদের কক্সবাজার জেলায় জনাব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের জন্ম হয়েছে, তাই কক্সবাজার জেলা আজকে আলোকিত হয়েছে, আমাদের আর কিছু চাওয়ার নাই। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের নেতা, আমাদের চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। জনাব তারেক রহমান এমপি।
3: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকো উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন সেই বিকাল বেলায় আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন সেই এয়ারপোর্ট থেকে নামা পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয় তাই না, কাজে না হলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এরকম করতে করতে করতে দেরি হয়ে গেল, সকল মানুষের সাথে একটু কথা বলে আসে তাদেরকে তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তা এখন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন বিশেষ করে, কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার চারটি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, তা আমি হঠাৎ করে আমরা তো মেইন যে রাস্তা সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম, সামনে যেই রাস্তাটা অনেকদিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তা আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম এই সোজা রাস্তাটা কোথায় গেছে, তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে ২৫ বছর প্রায় ২০ বছর ২২ বছর আগে আমি যা দেখে গেছি আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের চেয়ে পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যে এই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় ২৫ বছর আগে সেই রাস্তা একই রকম কিছু, গত ২৫ বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে ২৫ বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে, মাতারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে, আপনারা নিজেরাই শুনলেন বর্তমান সরকার যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন সেই সরকার মাতারবাড়ি থেকে শুরু করে ভিতরে যে রাস্তাটা কি নামে রাস্তাটা দেখেছ, এই যেটা আমরা এখানে পাশ করলাম মাতামড়ি থেকে আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্রে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা রাজ যে রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে চার থেকে ৬ লেন হওয়া উচিত ইনশাল্লাহ। এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম তো কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা সেটি আমরা ইনশাল্লাহ চার থেকে ৬ লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্যে বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন, কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে লবণ চাষী আছে না, এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগেই বক্তব্য শুনেছি এবং কয়েকদিন আগে ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা বক্তৃবর্গ আছে তাদেরকে দেখে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক লবণ চাষী তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসেন, বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষীরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন। কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না, পত্রপত্রিকায় রেডিও টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত দুই দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেটের। বাজেট উপস্থাপন সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানব না, মানি না এই বাজেট, দেখেছেন না আপনারা। এখন প্রিয় ভাই বোনরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি, যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থাকে প্লেনে, পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে, পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি একটু নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গত পরশু দিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম? জিনিসের দাম বাজারে বেড়েছে? বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে অনেক, ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়, সেই যে যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস যাবে তাদের 800 থেকে 1000 টাকা, আগে যেখানে খরচ বেশি হতো এখন সেইখানে খরচ কম হবে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বহু হার্টের রোগী আছে, বহু মানুষ, আমার, আপনারা, আমাদের আত্মীয় স্বজন, মা, ভাই, বোন, পরিবারের সদস্য, অনেকেরই হার্টের অসুখ আছে, আছে না? এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই বিষয়, যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো সেইগুলো আমরা, ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্সগুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে, আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য, যে স্টেন্টিং এর জন্য যে আগে 1,16,000 টাকা খরচ হতো সেটি কমে এখন প্রায় 50-60 হাজার ভিতরে চলে গেছে, অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট, যদি জনগণের পকেট থেকে যদি আগে যেখানে 1,00,000 টাকা খরচ হতো সেইখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয় তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো? ভাই, পক্ষের হলো। এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পায়, এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়, ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, ফলে এই ট্যাক্স লেন্স কিনতেও আগে যেই খরচ হতো সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের সময় চোখের অপারেশন হবে তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনরা, এখন আসেন, আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম, কি দেখলাম, কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো এই বাজেটের, বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ের প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়লে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো, শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি উনিশশো একাত্তর সাল থেকে ১৯৯৬ সাল, ১৯৮৬ সাল, ২০০৮ সাল, প্রত্যেকটি সময় যখনই যখন এই দেশের মানুষের সামনে সংকট আছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখব যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখেছি সেই সময়েও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের মানুষকে কি বলেছিলাম যে বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, ২০ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই ২০ কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে, মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য, আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে তুলে দিব, যাতে করে এই ২৫০০টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে, এই ২৫০০টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, এই ২৫০০টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে দুই দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা ৮ থেকে ১০ হাজার করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আট থেকে দশ হাজারটি পরিবারকে এই আগামী অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা ৪২ লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায় তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেট মানি না মানবো না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে, এই মা বোনেরা অর্থনৈতিক ভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক আসেন। এবার একটু আগে যে আমি লবণ চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব ইনশাল্লাহ। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী এক বছর আমরা সারা বাংলাদেশে প্রায় ৪০ লক্ষ কৃষকের হাটে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষক কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা ২৫০০ টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ সার কীটনাশক ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই এই যে শুধু লবণ কৃষক ভাই দানা লবণ চাষি দানা, সে লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে, মৎস্য চাষি আছে এই এলাকায় বহু মানুষ আছে যারা চিংড়ি ঘেরের ব্যবসা করে চিংড়ি চাষি করে না, তাদেরকেও এটা দেব, আবার যারা ধান চাষ করে তাদেরকে দেব ইনশাল্লাহ। আগামী এক বছরে প্রতি উপজেলায় প্রায় ৮০০০ কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি এই ৪০ লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায় তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদেরই তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো, যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা মুসলমান, আমরা যারা মুসলমান মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মোয়াজ্জেম সাহেব আছে, অন্যান্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে, এই অনেক মসজিদ বা অন্যান্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্ট হয়ে জীবনযাপন চালায়, চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভোটের কালি শুকনের আগেই মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী এই এক বছরের মধ্যে আমরা আরো হাজার কয়েক হাজার হাজার ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারব। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না, খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না, এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা আসেন এবার প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রধান পেশা কি কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কল কারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে, বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তাদেরও তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়, কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে সেই শিল্পে কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে, বলেন তো ভাই? বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে বেকার যারা আছে তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করল না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করল? তারা ভালো করল না। এখন প্রিয় ভাই বোনেরা কথা একটাই, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা। এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এইসব কাজ আমরা করতে যাই। শুধু একই এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, হ্যাঁ কি বলে
4: ভাই,
3: ধৈর্য ধরো না, এই পোলাপনের এই একটা প্রবলেম, ধৈর্য ধরে না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই যে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে 50 বেড দেখেন, এই 50 বেডের 30 বেড, প্রথম যে 30 বেড, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন সারা বাংলাদেশে। পরবর্তীতে যে 20 বেড, অর্থাৎ 50 বেডের যে 20 বেড, সেই 20 বেড করেছিলেন বেগম খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার সমগ্র বাংলাদেশের যত উপজেলা আছে, যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে, যেটি 30 বেড আছে সেই 30 বেডকেও ইনশাল্লাহ আমরা 100 বেডে রূপান্তরিত করব, যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষ, উপজেলার মানুষ, পৌরসভার মানুষ যাতে দূরে যেতে না হয়, চট্টগ্রামে যেতে না হয়, ঢাকায় যেতে না হয়, যাতে করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে সঠিক স্বাস্থ্য সেবা তারা পায়। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে আমরা রূপান্তরিত করতে পারি। এইটি কি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের পক্ষে নাকি স্বার্থের বিরুদ্ধে বলুন তো? স্বার্থের পক্ষে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আবার প্রশ্ন করি আপনাদের কাছে, যারা এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করল রাজপথে, যারা এই বাজেটের বিপক্ষে বক্তব্য দিল, তারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের পক্ষে কথা বলল না স্বার্থের বিরুদ্ধে কথা বলল? স্বার্থের বিরুদ্ধে কথা বলল। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে দেশের মানুষের সামনে যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম, মনে আছে? আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে, যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থনেশী মহল ষড়যন্ত্র শুরু করেছিল, এবং ষড়যন্ত্র করে তারা আমরা দেখেছি কিভাবে 1981 সালে শহীদ জিয়াকে হত্যা করেছিল। আমরা দেখেছি কিভাবে বছর মাসের পর মাস দিনের পর দিন হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বিএনপি যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছিল, আমরা দেখেছি কিভাবে বিএনপিকে হুমকি প্রদান করা হয়েছিল, এই দেশের জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে হরতাল ডাকা হয়েছিল এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল বিএনপিকে এক মিনিটের জন্য শান্তিতে আমরা থাকতে দেব না। মনে আছে আপনাদের? মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক যাদেরকে সাথে নিয়ে তারা বলেছিল কথা, যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না, এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে আজ থেকে 2 বছর আগে। স্বৈরাচারকে বিজয় করে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের সূচনা করেছে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও যাত্রা শুরু করেছে, কিন্তু স্বার্থনাশী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের কাছে আমি পরিষ্কারভাবে আজকে তুলে ধরতে চাই যে আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। প্রতিবার যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, সেই 90 সালেই হোক, সেই 2024 সালের 5ই আগস্ট হোক, প্রতিবার বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবার গণতন্ত্রকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সব সময় আমি একটি কথা বলি, আমাদের রাজনীতির সকল শক্তির উৎস হচ্ছে জনগণ, সেই জনগণের সমর্থন নিয়ে, সেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি তার সকল পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে হাত দিয়েছে, কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেই কথাটি একই সাথে বলি যে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, কিন্তু প্রিয় ভাই বোনেরা আজকে নতুন ভাবে বলতে চাই করব কাজ গর্ব দেশ সবার জন্য বাংলাদেশ। যে বাজেট আমরা দিয়েছি এই বাজেট দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই যেই বাজেট আমরা উপস্থাপন করেছি এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি করব কাজ গর্ব দেশ সবার জন্য বাংলাদেশ। কি নতুন কথাটি? করব কাজ সবার সবার জন্য বাংলাদেশ। একসাথে আছেন আমার সাথে আপনারা সবাই ইনশাআল্লাহ, আর এই এলাকার উন্নয়নের জন্য যে যে কাজ করতে হবে, কারণ আমি প্রথমেই বক্তব্যের প্রথমেই বলেছি যে বিএনপিকে যতবার দেশে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে প্রত্যেকটি সময়ে কক্সবাজারের মানুষ চারটি আসন বিএনপিকে উপহার দিয়েছে। ইনশাল্লাহ এই এলাকার উন্নয়নের জন্য বিএনপি অতীতে যেভাবে কাজ করেছে, ইনশাল্লাহ বিএনপি এলাই এলাকার কক্সবাজার জেলার উন্নয়নের জন্য ভবিষ্যতেও ইনশাল্লাহ একইভাবে কাজ করবে এবং একসাথে আমরা কাজ করব, একসাথে আমাদের দেশকে গড়ে তুলব সবার জন্য, সবার জন্য। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: বন্ধুরা, এতক্ষণ চকরিয়া বাস স্ট্যান্ড প্রাঙ্গণে চকরিয়া বিএনপি আয়োজিত এই বিশাল জনসভায় ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। জনাব তারেক রহমান এমপি তার প্রতিশ্রুত বিভিন্ন নির্বাচনী ইশতেহারে যেসব কথা তুলে ধরেছিলেন সেগুলোর পুনর্ব্যক্ত করেছেন এবং বাস্তবায়নের সকলের সহযোগিতা চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন, তার আরও দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এক বিরামহীন ক্লান্তিহীনে পথ চলায় তিনি কিন্তু ক্লান্ত হননি, সেটা কিন্তু আমরা চোখে মুখে দেখেছি। তার উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং বাংলাদেশের সমৃদ্ধ কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রাসেল আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফুল ইসলাম ও উত্তম চন্দ্র গোপ। সরাসরি সম্প্রচারের সমন্বয় করেছেন এবিএম মাহবুবুর রহমান ও প্রেম গোপাল হালদার, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন এ এস এম নাজমুল হাসান। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে চকরিয়ার বাসস্ট্যান্ড প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
5: এতক্ষণ কক্সবাজার জেলার চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ এবং ভাষণ প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। চলুন তার আগে দেশের গান শুনি।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি চকরিয়া বাসস্ট্যান্ড যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, যিনি সাত সকাল থেকে প্রায় 11টি কর্মসূচিতে অংশগ্রহণ করে এক বৃষ্টিস্নাত পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকে কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন

0: সার্কের ঐক্য যারা চায় না তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব।
1: জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বকীয়তার মূল ভিত্তি। তিনি বলেন, 56,000 বর্গমাইলের কোন বাঙালিকে আর বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের ওপারে অন্য কারো কাছে ধার করতে হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সত্যকে উন্মোচিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন, যা দেশের মানুষের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়। এদিকে আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তারেক রহমানের রূপকল্প শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে জুলাই অভ্যুত্থান ও 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে একসঙ্গে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে প্রধান রাজনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 2024 সালের জুলাই অভ্যুত্থান সবচেয়ে বেশি আলোচিত। এদিকে বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করতে হলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। নতুন অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কিছু ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ রয়েছে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ও জনগণ উভয়ই উপকৃত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: 2026-27 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এসব খাতে সরকারি ব্যয়ের হার তুলনামূলক কম ছিল, নতুন বাজেটে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
5: এবার বাজেটে কতগুলো ভালো ব্যতিক্রমী উদ্যোগ আছে যাকে আমরা সবাই স্বাগত জানাই, তবে আবার কিছু চ্যালেঞ্জেস থেকে যাচ্ছে। আগে প্রথমে যদি আমি ব্যতিক্রমী উদ্যোগগুলোর কথা বলি, আমরা দেখেছি সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে তার স্পেন্ডিং এর উপরে গুরুত্ব দিয়েছে। এই খাতগুলোতে আরো অধিকতর সরকারি বিনিয়োগ বা ব্যয় করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো দিক। অনেকদিন ধরে এই তিনটি সেক্টরে আমাদের যে পাবলিক স্পেন্ডিং সেটার মাত্রা খুবই কম ছিল, কাজেই সরকার এখন চেষ্টা করছে সেই পাবলিক স্পেন্ডিং গুলো বাড়াতে।
4: তার মতে বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগকে। দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, বেসরকারি খাতে গতি ফিরলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।
5: বাজেটের আরেকটি ভালো দিক হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে এবং কতগুলো সংস্কার করার মাধ্যমে প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা ভালো করে ইমপ্লিমেন্টেশন করলে আমাদের সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করবে এবং সেই সাথে আমরা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারব। এখন কর্মসংস্থান করাটাই বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে।
4: ডক্টর রাজ্জাক জানান, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি, দারিদ্র কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাছাড়া প্রস্তাবিত বাজেটের ইতিবাচক উদ্যোগের সঠিক বাস্তবায়ন দেশের অর্থনীতির জন্য সুবাতাস বয়ে আনতে পারে।
5: বাজেটে অনেকগুলো ভালো দিক আছে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই বাজেট থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ পেতে সুবিধা পাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সনাতন যেসব সমস্যা আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো কিন্তু বাজেট বাস্তবায়নের পথে থেকেই যাচ্ছে, সেদিকটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
4: অর্থনীতিবিদদের মূল্যায়ন, নতুন বাজেটে উন্নয়ন, মানব সম্পদ এবং সামাজিক সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হবে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: এদিকে দীর্ঘ ফ্যাসিবাদীর কপলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা ও কৃষি সুরক্ষায় বড় ধাক্কা দেওয়ার জন্য নির্বাচিত সরকারের এটাই প্রথম বাজেট। স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ছিল বাজেটে। এই তিন মৌলিক খাতের জন্য সেই রূপান্তর পরিকল্পনা কতটা উঠে এল বাজেটে? বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: 2025-26 অর্থ বছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। আগামী অর্থ বছরে তা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%, লক্ষ্য পর্যায়ক্রমে এটিকে 5% উন্নীত করা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী অর্থ বছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 69,409 কোটি টাকা, যা গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ। এখন থেকে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং প্রতিটি জেলা হাসপাতালে হৃদরোগ ও কিডনি ডায়ালিসিসের মতো বিশেষায়িত সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে বাজেট প্রস্তাবে জানান অর্থমন্ত্রী।
7: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
6: 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের জন্য চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে 1,567,96 লক্ষ টাকা।
7: সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে।
6: কৃষি সচিব ডক্টর রফিকুল ই মোহাম্মদ বলেন, এই বাজেটের ফলে কৃষকরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে।
8: ক্ষুধা নিবারণ করা না যায়, খাদ্য সহায়তা দেওয়া না যায়, এগুলো সবই খুবই সামঞ্জস্যপূর্ণ। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড একতালে দেখলে কি মনে হয়? মনে হবে যে ইয়েস, আমরা এই যে ভাবনা আমাদের নতুন প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আমাদের সকল কৃষককে বুঝতে হবে এবং বাজার আমার কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমাকে যেতে হবে বিশ্ব বাজারে।
3: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা হবে, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের গতি প্রভৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতা নামতে হবে। তিনি আজ রাজধানীতে রোড ম্যাপ টু ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে যখন বিশ্ব অর্থনীতি নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে চলমান জ্বালানি সংকট নতুন মাত্রার জটিলতা তৈরি করেছে। বাংলাদেশও এসব বৈশ্বিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন নয়।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফর রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত 17 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এবং বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান, আক্রমণকারীরা মারাতুন জেলার গরুন নামাই গ্রামের খামার বাড়িগুলোতে ঝড়ের বেগে ঢুকে নিজস্ব ক্ষেতে কর্মরত কৃষকদের উপর গুলিবর্ষণ শুরু করে। স্থানীয় নেতারা জানান, এই হামলায় আরও 5 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আসামের জোরহাট বিমান ঘাঁটিতে আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে অন্তত 5 আরোহী নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনী জানায়, অবতরণের সময় বিমান বাহিনীর স্টেশন চত্বরের ভেতরে এটি বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফিফা বিশ্বকাপ ফুটবলে আগামীকাল ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। এর আগে সান ফ্রান্সিসকোতে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করে। এছাড়া গতরাতে কানাডার টরেন্টোতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়া দলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। কক্সবাজারে পাত্রী খাল কোনো খনন কর্মসূচি উদ্বোধন পরবর্তী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তারিক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ। দেশের 10 জেলার সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল। বাংলাদেশে জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নাইজেরিয়ার জামফর রাজ্যে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত 17 জন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডে এবং ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি শামীমা আক্তার খান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে সবার বাজেট আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, কোন রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণীর জন্য এই বাজেট নয়। দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা, জীবনমানের উন্নয়নকে সামনে রেখে এটি প্রণয়ন করা হয়েছে। সমাজের এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের কথা এই বাজেটে বিবেচনায় আনা হয়নি। জাতীয় সংসদে বাজেট ঘোষণা করার পর গতকাল রাজধানীতে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী এবং বিকেন্দ্রীভূত করার উপর গুরুত্ব দিয়ে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সাথে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের এটি প্রথম বাজেট। ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এই বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপি 13.7%। আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 91,000 কোটি টাকা সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা বৃদ্ধি, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে তিনি সঠিক নীতি, দক্ষ ব্যবস্থাপনা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর উপর জোর দেন। দেশে অনুমোদন, বন্দর ব্যবস্থাপনা, পরিবহন, ব্যাংক ঋণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতায় সংস্কার আনতে পারলে মূল্যস্ফীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মত প্রকাশ করেন। সব শ্রেণী মানুষের জীবন মান উন্নয়ন এবং তাদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তিনি আরও বলেন, বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে যেসব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন তদারকির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার ব্যবসায় ক্ষেত্রে ঘোষিত বিনিয়ন্ত্রণ কর্মসূচির 80% বাস্তবায়ন করতে সক্ষম হলে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ভিন্ন এক পর্যায়ে পৌঁছে যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।

0: Dingo.
1: এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। এখন থেকে এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন

0: Dinkel.
1: এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। এখন থেকে এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে কক্সবাজার সদরের স্থানীয় একটি হোটেলের অডিটোরিয়াম থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ। আমরা আপনাদেরকে এই সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনি উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল মঞ্চে। সুপ্রিয়তা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, সালাউদ্দিন আহমদ, তিনিও আজকের মূল মঞ্চে আপনাদের উপস্থাপনায় নিয়ে যাচ্ছি।
1: আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত, আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকালে বিমানযোগে এখানে অবতরণ করেন এবং সারাদিন তিনি কক্সবাজার, রামু, চকরিয়া, পেকুয়া, মাতামহরি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিজে গাড়ি চালিয়ে কোনো লাইভ হবে না, আপনারা মোবাইলটা একটু বন্ধ করেন, শৃঙ্খলা মানতে হবে সবার। লাইভও হবে না, রেকর্ডও হবে না, এটা আমরা আমাদের মধ্যে শুধু জনরা উপস্থিত হয়েছেন এবং আমাদের অনেক নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। নিরাপত্তা বাহিনী যা বলে ওনারা, আপনারা সেটা শুনতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কর্মবীর এবং তিনি যে প্রাণবন্তভাবে আজকে সারা দিন সফর করেছেন কক্সবাজারে, তো আমি ওনার বেশি সময় নেব না, আমরা ওনার বেশি সময় নেব না। আমরা কপিতায় আমাদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, আমরা কিভাবে এগিয়ে যাব। কক্সবাজার বাংলাদেশের সম্পদ, এইখানে যত বেশি সরকার বিনিয়োগ করবে তত বেশি সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে। তো রাজস্ব আয় বাড়ার জন্য, মানুষের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের জন্য, শিল্প এবং বিনিয়োগ হওয়ার জন্য, দেশে বিদেশে বিনিয়োগ হওয়ার জন্য আমার কিছু কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমার কপিত প্রস্তাব আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করেন তাহলে কক্সবাজারের জন্য একটা মাইল ফলক হবে। কক্সবাজারের অর্থনীতি, কক্সবাজারের পর্যটন এবং কক্সবাজার একটা ইন্টারন্যাশনাল হাব হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, যে আমি যে কথাটা তুলে ধরতে চাই সেটা হল, আমাদের অসীম সমুদ্র সম্পদ আছে। বাংলাদেশের আয়তন 147 বর্গ কিলোমিটার আর সমুদ্র হল 1,17,000 বর্গ কিলোমিটার, প্রায় বাংলাদেশের সমান হল আমাদের সমুদ্র। তো আমাদের সমুদ্রকে কাজে লাগানোর জন্য যদি একটা দক্ষ ম্যান পাওয়ার গড়ে তোলার জন্য, যদি একটা বিশেষায়িত সমুদ্র গবেষণা ভিত্তিক ব্লু ইকোনমি যেটা বলে, এটা ভিত্তিক যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাহলে দেশের জন্য ভালো হবে, আমাদের কক্সবাজারের জন্য ভালো হবে এবং আমাদের যে সমুদ্রের অফুরন্ত সম্পদ এটা আমরা কাজে লাগাতে পারব। পর্যটন খাতে বিনিয়োগ করার জন্য সহজ করতে হবে। এখানে যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা সকলেই জানেন যে ফ্যাসিস্ট সরকারের একটা মন্ত্রী, সেই শুধু 5-star হোটেল করবে, আর কেউ করতে পারবে না, এইভাবে সে আইন কানুনগুলো প্রণয়ন করে, ঠিক কিনা? এবং আর কেউ বিনিয়োগ করতে পারে নাই, এসএসসির কারণে এখানে অনেক ধরনের পরিবেশের আইনও এখানে করা হয়েছে, আবার গণপূর্ত থেকে আইনও করা হয়েছে। আমি আমাদের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন সাহেবের সাথে কথা বলেছিলাম, তিনি তো আইন বুঝেন, তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমি পূর্ত মন্ত্রীর সাথেও কথা বলেছি, আমি পরিবেশ মন্ত্রী ওয়ান স্টপ সার্ভিস এখানে করা হয় পর্যটনের জন্য, এবং আইন কানুন যদি সহজ করা হয় তাহলে

0: সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের এই নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের বিএলএফ এর চক্ষু সেবামূলক কার্যক্রম বাংলাদেশের চিকিৎসা শেখায় এক অনন্য অবদান রেখে চলেছেন। আমি জেনে আরো আনন্দিত হয়েছি যে আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন যা চক্ষু চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি নিঃসন্দেহে দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। লায়ন্স সদস্যদের মানবতার হাত দেশের নানা দুর্যোগ, সংকট ও সামাজিক প্রয়োজনে সবসময় মানুষের পাশে থেকেছে। বর্তমানে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন সেগুলো সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলছে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেমন ডায়াবেটিক সচেতনতা ও সেবা, ক্ষুধামুক্ত সমাজ গঠন, চক্ষু সেবা এবং দৃষ্টিশক্তি সংরক্ষণ, শিশু ক্যান্সার সহায়তা, পরিবেশ সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, যুব উন্নয়ন কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম, মানবিক ও সমাজসেবামূলক সেবা। এসব কার্যক্রম শুধু সেবাই নয়, বরং একটি মানবিক, সহমর্মী এবং উন্নত বাংলাদেশ গঠনের পথকে আরো সুদৃঢ় করেছেন। আমি বিশ্বাস করি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়ে যাচ্ছে তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকের এই কনভেনশন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি সেবার আদর্শকে আরো শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন জেলার সেবামূলক কার্যক্রম মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করি এই কনভেনশন থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে যা আগামী দিনে সেবার পরিধিকে আরো বিস্তৃত করবে এবং মানব কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
1: জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
2: বর্তমান বাংলাদেশ সরকারের নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান এবং বর্তমানে প্রধানমন্ত্রী জনতার নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গড়ে তোলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরা আজকে এখানে এসেছি যুবদলের সেই পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে এবং যুবদলের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবক্তা এবং নতুন বাংলাদেশের স্থপতি শহীদ প্রধান জিয়াউর রহমান সাহেবের এবং আমাদের গণতন্ত্রের আপুসীর নেত্রী, আমাদের গণতন্ত্রের মাতা, দীর্ঘ সংগ্রাম করে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন আমাদের সেই মহীয়সী নেত্রী দেশরত্নী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা আজকে সবাই এসেছিলাম শ্রদ্ধা জানাতে। আমরা উপস্তবক অর্পণ করেছি এবং এখানে দোয়া করেছি পরম কর্ম আল্লাহর কাছে, আল্লাহ তারা যেন যুবদলের এই নতুন কমিটিকে শক্তি দেন, সাহস দেন, তফিক দেন, তারা সারা বাংলাদেশে যুবদলের একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, তারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার কাজে নিজেকে নিয়ে যেতে পারে। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তরুণের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আজকে সেই জন্য নতুন কমিটির যে কাজ, দায়িত্ব সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশের নায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।
1: আজ সকালে রাজধানীর ইনস্টিটিউশনস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
3: আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণঅভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। সেই দিনটি হতে পারে এই সংগঠনের আত্মপ্রকাশের দিন। সকল ধরনের আগ্রহ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এই কাজগুলি মাঝখানে আয়োজকরা করতে পারেন, যাতে সামান্যতম কোন সম্ভাবনাও এই আয়োজনের বাইরে না থাকে। কেননা স্বাধীনতার পক্ষে বিপক্ষের মতো কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে প্রেসিবাদ বনাম গণতন্ত্রের মেরুকরণ যেমন আমরা তৈরি করতে পেরেছি, আজকের বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে তেমনি ভাবে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের বিপক্ষে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, এই ধরনের নানান প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অর্জিত গণতন্ত্রের যাত্রাপথ বাধাগ্রস্ত হতে পারে। সেই বাধা দূর করার জন্যই আমাদেরকে খুব পরিষ্কারভাবে আজকের বাংলাদেশ, আজকের আঞ্চলিকতা এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, এই তিনটি সম্পর্কে খুব পরিষ্কার চিত্র আমাদের ধারণায় থাকতে হবে। এবং আমি নিশ্চিত আমরা বাংলাদেশি এ কাজ করতে পারবে, এবং এ কাজ যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোনো কৃত্রিম বয়ান জায়গা করে নেবে না। বাংলাদেশের মানুষের তৈরি করা বয়ান সকল কৃত্রিম বয়ানকে ভেঙে খান খান করে দেবে, যেমন আমরা প্রমাণ করেছি 5ই আগস্টে। এবং 5ই আগস্টের পরবর্তীতেও আমরা যখন দেখেছি, যখন কেউ কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চান, কৃত্রিম কাহিনী তৈরি করতে চান, কৃত্রিম চরিত্র তৈরি করতে চান, এবং কৃত্রিমভাবে কেউ কেউ বিশাল বড় নেতা হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, আমরা তার বিপরীতে কোন মান অভিমান এবং আক্রোশ ব্যক্ত করতে চাই না। আমরা শুধুমাত্র ইতিহাসের নিঃসারিত সঠিক বয়ানের গতিটাকে আমরা উন্মোচিত করতে চাই। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। শক্তি হচ্ছে ইতিহাসের, শক্তি হচ্ছে জনগণের, শক্তি হচ্ছে সত্যের। এই উপমহাদেশে 56,000 বর্গ মাইলের বাইরে যারা বাংলায় কথা বলেন আর আমরা যারা 56,000 বর্গ মাইলের মধ্যে থেকে বাংলায় কথা বলি, আমাদের মধ্যে ভাষার মিল আছে, কথা সত্য। কিন্তু একথাও তো সত্য, আমাদের সাংস্কৃতিক মনোজগতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যারা এটাকে আড়াল করতে চান, আমি মনে করি তারা হয় বোকা অথবা তাদের কোন সুদূর প্রসারী দুর্বৈসন্ধি আছে। ঐতিহাসিকভাবে নৃতাত্ত্বিকভাবে এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা। আমরা ইতিহাস থেকে একথাও খুব পরিষ্কারভাবে জেনেছি এবং প্রমাণিত, জাতপাতের কাঠামোর কারণে কেমন করে সনাতন ধর্মের পরে বৌদ্ধ ধর্ম, বিতাড়িত বৌদ্ধ ধর্মের পরে কিভাবে এখানে নতুন করে ইসলামের সাম্যবাদের আলোকে এই এলাকার সমস্ত মানুষরা দলে দলে ধর্মান্তরিত হয়েছেন, পবিত্র কোরআনকে গ্রহণ করেছেন, এটাও ইতিহাসের জানা সত্য, কেউ বানিয়ে কথা বলছে না। এবং এই বিবর্তন আমাদের সংস্কৃতির মধ্যে যে একটা স্বকীয়তা দিয়েছে, সেই স্বকীয়তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের বাংলাদেশের ক্ষণজন্ম পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান। ইতিহাসের এই অনুন্মোচিত বিষয়টিকে তিনি উন্মোচিত করে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আমাদের নৃতাত্ত্বিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ভাষাগত ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ধর্মীয় মূল্যবোধকে স্পষ্ট করে দেয়, এবং এর সংমিশ্রণে আমাদের যে একটা স্বকীয় সংস্কৃতি তৈরি হয়েছে তা উন্মোচিত করে দেয়। এবং সে কারণেই আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি আমরা বাংলাদেশি, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি আপনাদের সকল আন্তরিকতা এবং যোগ্যতাকে বিনিয়োগ করেন তাহলে আগামী 5ই আগস্ট বাংলাদেশে ঐতিহাসিকভাবে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে নিয়ে আমরা বাংলাদেশীর মতো সংগঠন বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, সামাজিক সকল ধরনের আন্দোলনে একটি শক্তিশালী কম্পোনেন্ট হিসাবে হাজির হবে। এবং তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে, সেই যাত্রা হবে বেগবান।
1: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এমপি বলেন,
4: আজ নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স, সমঝোতা দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা, জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য। বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, আমরা অনেকগুলো সংস্কারের গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে। আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এই বাজেটে সেটা দেওয়া হয়েছে। শিক্ষাখাতে 2% করা হয়েছে বাজেট, এবং স্বাস্থ্যখাতে 1.01% করা হয়েছে, বিগত বছর চেয়ে বাড়ি। এবং যেটা বলা হয়েছে সরকার 5 বছরের ধারণাও কিন্তু দিয়েছে এই বাজেটে, যে পর্যায়ক্রমে 5% এটা করা হবে।
1: আজ সকালে রাজধানীর সেগুন বাগিচায় মহিলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন,
5: একটি ইউনিয়নে বেশ কয়েকটা স্কুল কলেজ আছে, কিন্তু আপনি করছেন একটা ক্লাব, তাহলে তো হবে না। তাহলে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এবং ওই কিশোর কিশোরীদেরকে ইনভলভ করছেন। আপনি ওয়ার্ডে অথবা ইউনিয়নে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কিশোর কিশোরী ক্লাব হওয়া উচিত। আমি তো মনে করি প্রত্যেক গ্রামে হওয়া, আমার 1,250 গ্রাম আছে, 1,275টা গ্রাম হওয়া, তাহলে প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত, তাহলে ক্যাটার করতে পারবে, মেনটেন করতে পারবে। আমরা যে কারণে চাই সেটা অ্যাড্রেস করতে পারে। এখন সম্পদের সীমাবদ্ধ থেকে একটা বড় প্রশ্ন, এই কিশোর কিশোরী ক্লাব, তারপরে এত আইন, শিশু অধিকার আইন, শিশুদের এত আইন, মহিলাদের এত আইন, এবং আইন সম্পর্কে আমাদের ধারণা খুবই খুবই কম। আইনের প্রয়োগ এবং ব্যবহার কিভাবে করতে হবে, নিতে হবে, সাধারণ মানুষের আমার ধারণা 99% মানুষের ধারণা নাই কি তার রাইটস আর কি তার প্রিভিলেজ। সেই জন্য আমরা তার পরবর্তীতে আলোচনা করি করলাম যে আমরা একটা 7 দিনব্যাপী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আমরা একটা গণসচেতনতা অথবা জনগণের অংশগ্রহণমূলক এটা উইক পালন করব, যেটাতে কিশোর এবং নারী অথবা শিশু এবং নারীদের সুরক্ষা, তাদের অধিকার, এগুলো নিয়ে আমরা নেগেটিভলি যেতে চাই না, যে নির্যাতন প্রতিরোধ না, তার যে রাইটস এন্ড প্রিভিলেজ কি আছে, সুরক্ষা, আমরা এই লাইনে যেতে, অর্থাৎ আমরা পজিটিভলি অ্যাপ্রোচ করতে চাই। কারণ আমাদের বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ রহমান ওনারাই প্রত্যেকটা বক্তব্যে আমরা হচ্ছে এবার আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই এবং আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যেখানে কাউকে কেউ কোন ধরনের ডিপ্রাইভেশন অথবা কোন ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, এবং হাউ টু ইনক্লুড অর হাউ টু ডু এন্ড হাউ টু স্টার্ট এন্ড হোয়ার টু স্টার্ট, আমরা প্ল্যান মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা প্রোগ্রাম নিয়ে আমাদের ড্রাফট আলোচনা হয়েছে এবং আমরা বাই জুলাই ইনশাআল্লাহ উইল কমপ্লিট, এবং ওইটা আমরা এটাকে মিনিংফুলি করতে চাই যাতে মানুষকে আমরা ইনকর্পোরেট করি। তখনই কোশ্চেন আসবে এই কমিটিগুলোকে ভায়াবল করা, কমিটিগুলোকে ফাংশনাল করা, এবং আমরা যে মানুষগুলো আগ্রহী তাদেরকে নিয়েও যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমার ধারণা যে আমরা আমাদের যে উপর যে দায়িত্ব সেটাকে আমরা স্টিয়ারিং এ বসে আপনাদেরকে পাশে নিয়ে আমরা এবং এ ব্যাপারে কোন ধরনের দ্বিমত নাই, আর আমাদের মধ্যে কোন ধরনের কনস্ট্রিকটিভনেস নাই, আপনাদেরকে আমরা খোলামেলা বলে দিতে চাই। রিগার্ডিং মাদক আমাদের টলারেন্স উইল বি জিরো।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: বাংলাদেশ বেতার খুলনা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠান সমূহ এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল।
7: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 11টায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটক বেহুলা লক্ষিন্দর প্রচারিত হবে বেলা 3:05। বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা SM মতিউর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্যবিচিত্রা স্বাস্থ্যবিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15 এবং দুপুর 12:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30 এবং দুপুর 12:30 আধুনিক গান শুনবেন শিপ্রা দেবনাথের কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রমোদ দত্তের কণ্ঠে দুপুর 12:20। বাউল গান নিয়ে অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধ্যা 6:10। পল্লীগীতি শুনবেন দুপুর ১২:৪০ সাধন কুমার বৈদ্যর কণ্ঠে। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল শুনবেন সন্ধ্যা ৬:৪০। এছাড়া FM ৮৮.৮ MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯:০০। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
6: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
8: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।